0: কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
1: সোল ফ্যাক্টরি ব্রট টু ইউ বাই জুই।

দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
2: অবশ্যই হবে,
1: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
2: 2 সেকেন্ড
1: কি বলো?
2: দোকানে গিয়ে রাধুনি রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
1: রাধুনি রেডি মিক্সে সব হয়,
2: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
3: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
4: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
5: Soul Factory, brought to you by Joy.

ছিল না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ করে তোলার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। চট্টগ্রাম বন্দরের নিউ মরিন কন্টেইনার টার্মিনালের আধুনিকায়নে দুবাই ভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে 15 বছরের চুক্তি স্বাক্ষর। প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত করতে হবে বললেন রাষ্ট্রপতি। সারদা পুলিশ একাডেমির আদলে জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমির সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মেক্সিকোতে কারাগারে দাঙ্গায় নিহত 10 জন এবং সংযুক্ত আরব

অর্থ ব্যয় করে এটাকে ঠেলে সাজাবে, আপ টু দা মার্কেটে যাবে, অটোমেশনের জায়গায় নিয়ে যাবে। সেই জায়গা যখন প্রতিষ্ঠিত হবে সে চাকরির সুযোগ বাড়ার সম্ভাবনা আছে। আমাদের যারা চাকরি করছেন তাদের আরো দক্ষতা

জবাবে তারেক রহমান বলেন, মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে, আদালত স্বাধীনভাবে মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন করবেন, এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মির্জা ফখরুল

0: টঙ্গিখালী এবং নোয়াখালীপাড়া সম্ভবত এই দুইটার নামে পাহাড় আছে যেখানে অপহরণের ঘটনা প্রতিনিয়তই ঘটে থাকে বিভিন্নভাবে। সেই জায়গায় দুইটা ক্যাম্প স্থাপন করা হয়, সেই ক্যাম্পগুলো স্থাপন করা হলে সেই এলাকায় এই জাতীয় অপরাধগুলো নির্মূল হবে বলে আমাদের সবার মতামত।
1: এদিকে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলার উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসের অভয়ারণ্য থেকে এই এলাকায় সুশাসন ফিরিয়ে

নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির

এবং কঠোর জরিমানা নিশ্চিত করা না গেলে শব্দদূষণের এই ভয়াবহতা থেকে মুক্তি পাওয়া কঠিন। তাওহিদ আহমেদ, বাংলাদেশ বেতার। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। চট্টগ্রাম বন্দরের নিউ মরিন টার্মিনালের আধুনিকায়নে দুবাই ভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে 15 বছরের চুক্তি স্বাক্ষর। প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত করতে হবে বললেন রাষ্ট্রপতি। সাদ্দা পুলিশ একাডেমির আদলে জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মেক্সিকোতে কারাগারে দাঙ্গায় নিহত 10 জন এবং সংযুক্ত আরব আমিরাতে একমাত্র টেস্ট ম্যাচে আজ আফগানিস্তানের মোকাবেলায় মাঠে নামবে বাংলাদেশ।

0: গুড মর্নিং বাংলাদেশ, কেমন আছো আমার সকল শ্রোতা বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, আর সর্বোপরি মুহূর্তে যুক্ত হয়ে গেছো রেডিও দিনরাত 3.6 FM প্রতিদিনের সকালের নিয়মিত আয়োজন রাইজিং সানে। ইয়েস, ফাহাদ আছি তোমার সঙ্গে বরাবরের মতো আজকের সকালটায়। আর আজকে শুক্রবার সকালটায় সবাইকে প্রথমেই জানাই জুম্মা মোবারক, ঠিক আছে? এবং একই সঙ্গে সবাইকে স্বাগত করে একদম আয়োজনের শুরু থেকে তোমাকে যেটা জানাতে চাই, ঠিক আছে, বা যেটা জানিয়ে আসলে আজকের আয়োজন শুরু করতে চাই, সেটা হচ্ছে আজকের দিনক্ষণ। বাট তার আগে তোমার কাছ থেকে একটু জেনে নিতে চাই যে তুমি কেমন আছো, ঠিক আছে? আশা করছি তুমি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদেই আছো। এবং এই মুহূর্তে তোমাকে দিনক্ষণটা জানিয়ে দিই, আজকে শুক্রবার 9ই অক্টোবর 2026 সাল। একই সঙ্গে 24শে আশ্বিন 1433 বঙ্গাব্দ, তার পাশাপাশি 27শে রবিউস্সানি 1440 হিজরি। এই হচ্ছে আজকের দিনক্ষণ, ঠিক আছে? আমরা কিন্তু মোটামুটি আশ্বিন এবং রবিউস্সানি মাসের শেষ পর্যায়ে আছি, ঠিক আছে? আমরা নতুন দুটো মাস একসঙ্গে পর্যবেক্ষণ করতে যাচ্ছি বা পেতে যাচ্ছি, ঠিক আছে? একই সঙ্গে এবারে যেটা জানাবো সেটা হচ্ছে তুমি কী কী ভাবে আমাকে শুনতে পারো, কীভাবে আমার সঙ্গে যুক্ত হতে পারো। সো ডেফিনেটলি ফ্রিকোয়েন্সিতে 93.6 MHz শুনতে পারো। পাশাপাশি আমাদের অফিসিয়াল অ্যাপসটিও তুমি গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে শুনতে পারো। তার পাশাপাশি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiodinrat.fm, এখানে যে তুমি লাইভ স্ট্রিম আমাকে শুনতে পারো আর যুক্ত হতে পারো, ঠিক হচ্ছে? দুটোভাবে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো 01777077769, এই নম্বরটাতে, 01777077769 এই নম্বরটাতে। এছাড়া পেয়ে যাবে আমাকে হচ্ছে ফেসবুক, আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিনরাত 93.6 FM, গেলে সেখানে আমার লেটেস্ট পোস্ট পেয়ে যাবেন, সেই পোস্টেও লাইক কমেন্ট করে আজকের আড্ডায় যুক্ত হতে পারো। আমি তোমাকে ওয়েলকাম করছি। At the same time, right now what I'm gonna do is, yeah, definitely I'm gonna dedicate you a lovely segment which is called Fresh Songs of the Week. চমৎকার সেগমেন্ট, এবং আরো কিছু গান কমার্শিয়ালের পর ফিরে আসছি আবারও। সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিনরাত 93.6 FM, টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।
1: Fresh Songs of the Week.
2: Song number 1.

Alright, welcome back once again to Chulshio Radio. Din Prat 93.6 FM and Chulshio Rising Sun. Fahad Achi, tomar shonge thik 8:22 minute ebong hoye gelo. Tomar shonge prothom ghontar adda shuru korar. Ajke bondher din shabhabik bhabei beshir bhag manushi ghumacche. Thik ache. Ebong এটাই স্বাভাবিক, তাই না? কারণ আজকে বন্ধের দিনেই তো ঘুমাবে, বন্ধ ছাড়া তার এই সময়তে ঘুমানোর কথা না। তাহলে তো চটজলদি সকালবেলায় সবাই উঠে যেত। বাট যারা যারা উঠেছো, যারা যারা আমাকে শুনছো, দে আর দ্য আর্লি রাইজার, ঠিক আছে? এবং দে গোস আর্লি টু বেড, জাস্ট টু আর্লি টু রাইজ, ঠিক আছে? অ্যান্ড দে বিলিভ দ্যাট ইট মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। ও মাই গড। যাই হোক, তো এই যে সকালবেলা তুমি ঘুম থেকে উঠলে, তো আজকে ডেফিনেটলি তুমি চাইবে না, বা এটা আমিও চাইবো না বেসিক্যালি, যে আজকে এমন কিছু করি, ও মাই গড টাইপের একটা কিছু করে ফেলতে হবে, ঠিক আছে? আমাকে এটা সেটা করে ফেলতে হবে, বড় সড়ো কিছু করতে হবে। আজকে এমনিতে একটা অলস দিন পার হবে, বিশেষ করে সকাল থেকে জুম্মার নামাজের আগ পর্যন্ত এই সময়টা, ঠিক আছে? যদিও বাসার বিশেষ করে যারা সবসময় রান্নাবান্নার কাজ করেন তাদের জন্য হয়তো আজকের দিনটা সকাল থেকে একটু হেক্টিক যাবে, বাট তারপরে দুপুরের পরে তারা আবার খুব রিল্যাক্সড হয়ে যাবে। বাট যারা রান্নাবান্নার কাজ করে না তাদের জন্য এই সকালটা খুবই সুন্দর একটা সকাল, একদম পরন্ত একটা সকাল, মানে পরন্ত বিকেলের মতো, যে একদম আলস্যভাবে কেটে যাবে। তো সেই জায়গাটা আমার কাছে মনে হয় জাস্ট ছোট্ট একটা কাজ যদি করতে পারো, সেটা হচ্ছে আইসোমেট্রিক নেক এক্সারসাইজ। এটা তোমার দিনটা শুরু করতে অনেক হেল্পফুল হবে। যেমন সকালে এটা কীভাবে করতে হয়, সকালে বিছানায় বা চেয়ারে সোজা হয়ে বসে জাস্ট কপালে হাতের তালু চাপ দিয়ে ধরে এবং মাথা দিয়ে হাতকে ধাক্কা দিতে হয়, ঠিক আছে? মাথা দিয়ে হাতকে ধাক্কা দিতে হয়, নট হাত দিয়ে মাথাকে, ঠিক আছে? যেন মানে কি বলে এটাকে, যে মাথা দিয়ে যখন তুমি ধাক্কা দিবেও হাতকে, ব্যাপারটা যেন এমন না হয়ে যায় যে তুমি যেভাবে মাথাটাকে রেখেছো বা যেই পজিশনে মাথাটা রেখেছো সেই পজিশন থেকে আবার নড়ে চলে যাচ্ছে, ঠিক আছে? এবং একইভাবে মাথার পেছনেও, প্রথমে সামনের দিকে, পরে পেছনের দিকে, এবং তারপর দুই পাশে, মানে তোমার পুরো চারদিকেই রোটেট করলো হাতটা, এভাবে 5 সেকেন্ড করে হাত দিয়ে চাপ সৃষ্টি করে ছেড়ে দাও। এই জাস্ট ছোট্ট একটা কাজ, মানে এটা কোনো রকেট সায়েন্স না, এইটা জাস্ট সিম্পল একটা কাজ করলে যেটা হবে, ঘুম থেকে ওঠার পরে অনেকেরই আছে যাদের ঘাড় শক্ত হয়ে থাকে, যেমন এই যে সকাল থেকে আমি ডান পাশে ঘাড়ের ডান পাশে আমি একটু হালকা পেইন ফিল করছি, তো এই ঘাড় শক্ত হয়ে থাকে, বা এই যে আমরা যে ল্যাপটপ বা স্মার্টফোন ব্যবহার করি এবং যার ফলে ঘাড়ে টান পড়ে, আমার যেটা পড়েছে, তো এই ব্যায়ামটা রক্ত সঞ্চালনকে বাড়িয়ে ঘাড়ের গভীর পেশিগুলোকে শক্তিশালী করে, এবং সারা দিনে তুমি যেভাবেই দিনটাকে পার করতে চাও না কেন সেইভাবেই পার করলেও তোমার স্পাইনাল স্ট্রেসটা কমায়, ঠিক আছে? এবং এর ফলে যেটা হয় যে তুমি সারা দিনে যাই করো না কেন তোমার মাথা এবং তোমার ঘাড়ের উপর কোনো প্রকার প্রেশার পড়ে না এবং তুমি খুব রিল্যাক্সে তোমার দিনটাকে পার করতে পারো, ঠিক আছে? সো দ্যাটস হোয়াট ইউ ক্যান ডু আফটার ওয়েকিং আপ ইন দ্য মর্নিং। অ্যান্ড ডেফিনেটলি হোয়াট আই ক্যান ডু ইজ ডেফিনেটলি আই ক্যান প্লে সাম বিউটিফুল সং ফর ইউ গাইজ। সো চলে যাই গানে, গান কমার্শিয়ালের পর ফিরে আসতে চাই আবারও, ঠিক আছে? তো সেই অবধি তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সাথেই থাকতে হবে, অলরাইট? সো সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটা কি একটু কম? খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
2: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
3: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.

Welcome back once again. Shunchu Radio Din Rata 3.67 Shunchu Rising Sana Fahad Atsi Tomar Shonge Thik Atta Bajay 35 Minute Ebong Shomoy Hoye Gelo Tomake Chotpot Traffic Update Ta Diye Dewar Thik Ache Amra Dekhte Parchi Je Ekdom Abdullapur Bus Stand E Ektukhani Jam Ache Thik Ache Mane কিন্তু তো শুক্রবার স্বাভাবিকভাবেই পুরো ঢাকা শহর ফাঁকা থাকার কথা তবে কিছু কিছু বাস টার্মিনালে সবসময় জ্যাম থাকে বিকজ এটা তো বন্ধের দিন এবং বন্ধের দিনে মানুষ বিভিন্ন জায়গায় যায় বিশেষ করে সকালবেলাতে তো সেই অ্যাসপেক্টে স্বাভাবিকভাবেই বাস স্ট্যান্ডগুলোতে জ্যাম থাকার কথা ঠিক আছে তবে আমরা জ্যাম দেখতে পাচ্ছি একদম যমুনা ফিউচার পার্কের সামনে জ্যাম দেখতে পাচ্ছি হচ্ছে শাহজাদপুরে জ্যাম দেখতে পাচ্ছি হচ্ছে আমরা সায়াবাদ বাস কাউন্টারে জ্যাম দেখতে পাচ্ছি যাত্রাবাড়ি বাস কাউন্টারে এবং বিশেষ করে চার রাস্তার মোড়ে আমরা জ্যাম দেখতে পাচ্ছি গুলিস্থানে ঠিক আছে মানে যেই সকল জায়গাগুলোতে বিশেষ করে বাস কাউন্টারগুলো সেই সকল জায়গাগুলোতে জ্যাম আছে এছাড়া পুরো ঢাকা শহর ফাঁকা ঠিক আছে যে যে জায়গাগুলো বললাম সেই জায়গাগুলোতে জ্যাম আছে বাকি সকল জায়গাগুলো ফাঁকা ঠিক আছে সো এই হচ্ছে আজকে ট্রাফিক আপডেট যেটা তোমাকে দিয়ে দিলাম একটু কিছু টেক্সট পড়বো বিকজ আমার কাছে টেক্সট চলে এসছে আমার সঙ্গে বন্ধুরা যুক্ত হয়ে গেছো সেটা একটু মেনশন করে দিব ডেফিনেটলি সো আমার সঙ্গে দেখতে পাচ্ছি আমি যুক্ত হয়ে গেছো রোহিত আলম যুক্ত হয়ে গেছো হচ্ছে সাইদুল ইসলাম অলরাইট এবং রোহিত লিখেছে শুভ সকাল ফাহাদ দা আচ্ছা ফ্রিকোয়েন্সিতে প্লে করা যাবে ওই দূর প্রান্তে আচ্ছা ঠিক আছে এবং লিখেছে আরেকটি গান শুনতে চাই শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে বাই ডিফারেন্ট টাচ অ্যান্ড আই ডোন্ট নো দ্যাট তুমি আমার গানের চয়েস পছন্দ করো কিনা হ্যাঁ তোমার গানগুলো আমার পছন্দ হয় এবং সেই জায়গা থেকে আসলে তোমার জন্যে আমি চেষ্টা করব যে তোমার পছন্দের একটা গান আমি এখনই বাজিয়ে দেওয়ার ঠিক আছে So, just wait a bit. আমাকে একটু সময় দিতে হবে যাতে করে আমি তোমার জন্য গানটা বাজাতে পারি ঠিক আছে সো ওকে ওকে আমি জাস্ট একটু খুঁজে বের করে নিই আগে তোমার গানটা দেন ডেফিনেটলি আই উড লাভ টু প্লে ইয়োর সং ঠিক আছে সো চলে যাই গানে গান কমার্শিয়ালের পর ফিরে আসি আবারও সাথেই থাকো শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইয়োর ওয়ার্ল্ড

শুনছেন দিন রাত রেডিও দিন রাত রেডিও দিন রাত 93.6 FM

0: সময় সকাল ৯টা।
1: রেডিও দিন রাত 93.6 FM।
2: এই হচ্ছে এখনকার শৈশব, ভয়, বিভৎসতা, যুদ্ধ আর ধ্বংসের ক্ষতিকর স্বাদে ভরপুর। শৈশবটা কাটুক রূপকথার গল্পে, থাকুক না প্রকৃতির সৌন্দর্য, যুদ্ধের খেলনা নয়, থাকুক রং তুলির প্রতিভা। ঠিক যেমন ওদের নুডলসের সাথে টেস্টিং সল্ট নয়, থাকুক স্বাস্থ্যকর স্বাদ যা রয়েছে স্কোয়ারের চপস্টিকে, যার টেস্ট মেকারে MSG বা টেস্টিং সল্ট তো নেই, আছে ক্যালসিয়াম, মিনারেল, আয়রন ও প্রোটিন। ওদের জন্য সুস্থ সুন্দর শৈশব আমরা তো চাইলেই দিতে পারি।
3: Breakfast Hour presented by Ruchi Jam। দিন শুরু হোক তাজা ফলের ভালোবাসায়।

Alright, welcome back to the Breakfast Hour. Shunsu Radio Din Ratan 3.6 FM Shulshe Rising Sun. Ar Fahad Achi Tomar Shonge Achi Ajker Ayojoner Ditiyo Ghontay Tar Pashapashi Ditiyo Barer Moto Shobaike Shoron Koriye Dei Aro Ekbar Je Tumi Ki Ki Bhabe Amake Shunte Paro. So definitely frequency the 93.6 MHz Shunte Paro. এর পাশাপাশি আমাদের অফিসিয়াল অ্যাপসটিও তুমি গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে শুনতে পারো। তার পাশাপাশি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiodinrat.fm এখানে যে তুমি লাইভ স্ট্রিম আমাকে শুনতে পারো। আর যুক্ত হতে পারো ঠিক দুটোভাবে, হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো 01777077769 এই নম্বরটা, 01777077769 এই নম্বরটাতে। এছাড়া পেয়ে যাবো আমাকে হচ্ছে ফেসবুক, আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 এফএম এ গেলেই সেখানে আমার একদম লেটেস্ট পোস্ট পেয়ে যাবেন। সেই পোস্টেও লাইক কমেন্ট করে আজকের আড্ডা যুক্ত হতে পারো। আমি তোমাকে ওয়েলকাম করছি। অ্যাট দ্য সেম টাইম রাইট নাও আই এম গোনা ডু ইজ ডেফিনেটলি আই এম গোনা প্লে সাম বিউটিফুল সংস ফর ইউ গাইজ এন্ড দেন আই এম গোনা কাম। সো টিল দেন সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 এফএম টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

0: সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। ওভার স্পিডিং বা অতিরিক্ত গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো, মোড় ঘোরানোর সময় ওভারটেকিং করা এবং লেন পরিবর্তনের সময় ইন্ডিকেটর লাইটে না জ্বালানো, এখান থেকে হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। ট্রাফিক আইন মেনে চললেই কমে আসে দুর্ঘটনার সম্ভাবনা। আসুন ট্রাফিক আইন মেনে চলি, সুস্থ থাকি, সুন্দর থাকি, নিরাপদ থাকি। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
1: বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, সময় হয়েছে আরও বেশি সচেতন হবার। জ্বর হওয়া, অতিরিক্ত মাথা ব্যথা, চোখের চারপাশে ব্যথা, পেশিতে ও হাড়ের গিটে ব্যথা, বমি বমি ভাব, ত্বকে লাল ছোপ ছোপ দাগ, নাক থেকে রক্তপাত, এসবই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার লক্ষণ। যদি এই লক্ষণগুলো 7 থেকে 10 দিনের মধ্যে দেখা যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM। প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। ডেঙ্গু জ্বরে যেন আক্রান্ত না হই, সেজন্য আমাদের উচিত কিছু জরুরি বিষয় সম্পর্কে জেনে রাখা। জনবসতিপূর্ণ এলাকায় না থাকা, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, মশা তাড়ানোর ঔষধ ব্যবহার করা, বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করা, মোজা পরা, জানালায় নেট লাগানো অথবা দরজা জানালা বন্ধ করে রাখা। জেনে রাখা ভালো, সাধারণত দিনের বেলা ও সন্ধ্যার সময় ডেঙ্গু মশা। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM। গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকুন। আপনার এক মুহূর্তের অসতর্কতা থেকেই হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। মনে রাখবেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার কোনো বিকল্প নেই। জনস্বার্থে রেডিও দিনরাত 93

সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন। দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতা

নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

0: এই হচ্ছে এখনকার শৈশব। ভয়, বিভৎসতা, যুদ্ধ আর ধ্বংসের ক্ষতিকর সাথে ভরপুর শৈশবটা কাটুক রূপকথার গল্পে। থাকুক না প্রকৃতির সৌন্দর্য যুদ্ধের খেলনা নয়, থাকুক রং তুলির প্রতিভা। ঠিক যেমন ওদের নুডলসের সাথে টেস্টিং সল্ট নয়, থাকুক স্বাস্থ্যকর স্বাদ যা রয়েছে স্কোয়ারের চপস্টিকে, যার টেস্ট মেকারে MSG বা টেস্টিং সল্ট তো নেই, আছে ক্যালসিয়াম, মিনারেল, আয়রন ও প্রোটিন। ওদের জন্য সুস্থ সুন্দর শৈশব আমরা তো চাইলেই দিতে পারি।
1: ব্রেকফাস্ট আওয়ার প্রেজেন্টেড বাই রুচি জ্যাম। দিন শুরু হোক তাজা ফলের ভালোবাসায়।

Alright, welcome back once again. Shulshu Radio, the Ratani 3.6 FM. Shulshu Rising Sun of Fahada, see the Marshall getting noted with a shot through mini tebong from a Puegado. Tomaka chot pot correct, chot pot breakfast recipe bullet or tickets. So, আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা একটা লেবানিজ ডিশ ঠিক আছে কলড লাহমাজুন এটা কিভাবে বানাতে হয় কি কি লাগে সেটা একটু বলে দেই প্রথমত কি কি লাগে সেটা একটু বলি একটা পাতলা রুটি লাগে সামান্য ডিমের ঝুরি ভাজা লাগে অর্থাৎ স্ক্র্যাম্বল এগ পেঁয়াজ কুচি লাগে এবং ধনেপাতা কুচি লাগে ঠিক আছে প্রথমে কিভাবে বানাতে সেটা একটু বলে দিই পারে প্রথমে রুটির উপরে পেঁয়াজ কুচি তারপর ডিম ভাজা অথবা স্ক্র্যাম্বলড এগ হোয়াট এভার ইউ আন্ডারস্ট্যান্ড এবং ধনে পাতা কুচি ভালো করে ছড়িয়ে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দাও রুটির উপরে এবার প্যানে সামান্য মাখন অথবা তেল দিয়ে রুটিটিকে মচমচা হওয়া পর্যন্ত শেকে তারপরে জাস্ট রোল করে কেটে নাও অ্যান্ড দে ইউ হ্যাভ ইট ইয়োর লেবানিজ লাহমাজুন এই চমৎকার ঝটপট রেসিপিটা বানাতে সর্বোচ্চ 2-2.5 মিনিট লাগে বাট তুমি এটা যখন বানিয়ে খাবে ইউ ক্যান সি that tradition you can see that taste you can see that amazingness of that dish thik ache so that's why I recommended this dish you can make today at your home and definitely you can have it with the family and definitely you can let me know that how it tastes all right so right now what I'm going to do is yeah, definitely I'm going to dedicate you on another beautiful segment which is called chopstick noodles presents bangla hat trick jekhane chomotkar tinti bangla folk gan thakbe tomar jonno prothomei থাকছে কৃষ্ণ কলির কণ্ঠে ইচ্ছে মতন রোদ চলে যায় তারপর মেজাবিন খান সিজার কণ্ঠে যে দুঃখ আমার এবং সবশেষে তালপাতা সেপাইয়ের ও দয়াল বিচার করো চমৎকার সেগমেন্ট এবং আরো কিছু গান কমার্শিয়াল পর ফিরে সাথেই থাকো শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড

0: আমরাও চাই শুধু ভালোর সাথেই কাটুক ওদের শৈশব, যে ভালোটা নিশ্চিত করেছে স্কোয়ারের চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এতে টেস্টিং সল্ট নেই, স্বাদেও দারুণ। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।
1: রেডিও দিন রাতের পরিবেশনায় বাংলা হ্যাট্রিক, নিবেদক চপস্টিক নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।
2: এখন শুনবেন প্রথম গান।

0: আমরাও চাই শুধু ভালোর সাথেই কাটুক ওদের শৈশব, যে ভালোটা নিশ্চিত করেছে স্কোয়ারের চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এতে টেস্টিং সল্ট নেই, স্বাদেও দারুণ। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।
1: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
2: রাধুনী রেডি মিক্স আর লাগবে, ও হ্যাঁ রাধুনী রেডি।

0: মজা করছো? শুধু রাঁধুনি রেডিমিক্স?
1: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
2: রাঁধুনি রেডিমিক্স, ঝটপট দারুণ রান্না।
3: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
4: অবশ্যই হবে।
3: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
4: 2 সেকেন্ড
3: কি বলো?
4: দোকানে গিয়ে রাঁধুনি রেডিমিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
3: রাঁধুনি রেডিমিক্সে সব হয়,
4: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
2: রাঁধুনি রেডিমিক্স, ঝটপট দারুণ রান্না।
0: চাষি
2: সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুন।
5: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
6: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
7: রেডিও দিনরাত 93.6 FM।

0: Radio Dinrat 93.6 FM, your ultimate folk station.
1: এই হচ্ছে এখনকার শৈশব। ভয়, বিভৎসতা, যুদ্ধ আর ধ্বংসের ক্ষতিকর স্বাদে ভরপুর শৈশবটা কাটুক রূপকথার গল্পে। থাকুক না প্রকৃতির সৌন্দর্য, যুদ্ধের খেলনা নয়, থাকুক রং তুলির প্রতিভা। ঠিক যেমন ওদের নুডলসের সাথে টেস্টিং সল্ট নয়, থাকুক স্বাস্থ্যকর স্বাদ যা রয়েছে স্কোয়ারের চপস্টিকে। MSG বা টেস্টিং সল্ট তো নেই, আছে ক্যালসিয়াম, মিনারেল, আয়রন ও প্রোটিন। ওদের জন্য সুস্থ সুন্দর শৈশব আমরা তো চাইলেই দিতে পারি।
2: ব্রেকফাস্ট আওয়ার প্রেজেন্টেড বাই রুচি জ্যাম। দিন শুরু হোক তাজা ফলের ভালোবাসায়।

All right, welcome back to the end of the second hour. Shuns for Radio Dindra 93.6 FM and Shul Shape. Rising Sun of Fahad Achi, Tomar Shonge Thik. Aajke Rajuner Ditiyo Ghonta Shesh Ta Chole Jabe Tritiyo Ghontay. Shei Ghonta Kotha Hobe Adta Hobe Abaro, Thik Ache? So, Tritiyo Ghonta Ami Artist Niye Kotha Bolbo Naki Band Niye Kotha Bolbo. I really don't wanna disclose that, but yeah, Tritiyo Ghonta Tumi Jene Jabe, Thik Ache? So, Ami Notun Kore Dekhte Hocche Amar Shonge Jukto Hoye Gecho. Sisoud Khan Siam. যুক্ত হয়ে গেছো শারিয়ার হক সাদ অর্থাৎ অন্তর। থ্যাংক ইউ গাইজ ফর জয়নিং উইথ মি। অ্যান্ড রাইট নাও চলে যাব গানে, গান কমার্শিয়াল পর ফিরছি আজকের আয়োজনের তৃতীয় ঘন্টায়। সেবদির সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইয়োর ওয়ার্ল্ড।

0: Alright, welcome back to the Artist Spotlight Hour. Shunshu Radio Din Raat 93.6 FM and Cholche Rising Sara Fahad Achi Tomar Shonge Thik 10tar Ghonte Ebong Studio Er Ghori Bolchi Thik 10tay Baje Muhurte Ghori Kata Shomoye Shobaike Shagoto Korchi Ajker Ayojoner Tritiyo Ghontay Tar Pashapashi Tritiyo Barer Moto Shobaike Shoron Koriye Dite Chai Aro Ekbar Je Tumi Ki Ki Bhabe Amake Shunte Paro. So Definitely Frequency Te 93.6 MHz E Shunte Paro. এর পাশাপাশি আমাদের অফিসিয়াল অ্যাপস যদি তুমি গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে শুনতে পারো, তার পাশাপাশি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiodinrat.fm এখানে যে তুমি লাইভ স্ট্রিমে আমাকে শুনতে পারো আর যুক্ত হতে পারো, ঠিক হচ্ছে দুটোভাবে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো 01777077769 এই নম্বরটাতে, 01777077769 এই নম্বরটাতে। এছাড়া আমাকে পেয়ে যাবে তুমি হচ্ছে ফেসবুকে, আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 FM, গেলেই সেখানে আমার লেটেস্ট পোস্ট পেয়ে যাবেন, সেই পোস্টেও লাইক কমেন্ট করে আজকের আড্ডা যুক্ত হতে পারো। আমি তোমাকে ওয়েলকাম করছি। অ্যাট দ্য সেম টাইম রাইট নাও আমি গোনা ডু ইজ ডেফিনেটলি আমি গোনা টক অ্যাবাউট অ্যান আর্টিস্ট টুডে। আজকে আমরা ওয়ান অফ দ্য লেজেন্ডারি একজন কান্ট্রি আর্টিস্টকে নিয়ে কথা বলবো, ঠিক আছে? কারণ 70s নিয়ে যখন কথা আসে তখন কান্ট্রি মিউজিক হচ্ছে অন্যতম একটা শ্রেষ্ঠ জনরা তৎকালীন সময়কার। এখন যদিও অনেক জনরাস হয়ে গেছে, রকের কত সাব জনরা হয়েছে, মেটালের কত সাব জনরা হয়েছে, পপের কত সাব জনরা হয়েছে, জ্যাজের কত সাব জনরা হয়েছে, কান্ট্রি মিউজিক ওয়াজ অ্যাবসলিউট ডিফারেন্ট ফ্রম এনি আদার জনরাস, ঠিক আছে, দা whole world has ever experienced. So country genre one of the legendary musician 70s er ei bhadrolok jake ni ajke amra kotha bolbo ta porichiti peyechilen Elvis Presley er jonne Kentucky Rain gaan ta likhe, thik ache, ebong ei manushtar ei ekta lekha gaan tar puro jiboni bodle diyechilo, thik ache, এবং কীভাবে তার জীবন বদলালো, কীভাবে তিনি এত বড় কান্ট্রি সুপারস্টার হলেন, কীভাবে তিনি এত অসাধারণ একজন মিউজিশিয়ান হিসেবে নিজেকে স্ট্যাবলিশ করতে পারলেন ইন টু দ্য হোল ওয়ার্ল্ড অফ মিউজিক, সেই জার্নির গল্প আমরা শুনব, বাট তার গান কমার্শিয়ালের তার গানের পর, ঠিক আছে? কিন্তু আজকে যে ভদ্রলোককে নিয়ে কথা বলবো, যে আর্টিস্টটাকে নিয়ে কথা বলবো, সে মানুষটা নানাদের দেন এডি র্যাবিট। আজকে কথা হবে এডি র্যাবিটকে নিয়ে, তবে সেই কথা, সেই গল্প, সেই আড্ডায় যাওয়ার আমরা যেটা করবো সেটা হচ্ছে তার চমৎকার একটা গান দিয়ে আজকে ঘন্টাটা শুরু করতে চাই, ঠিক আছে? ওয়ান অফ দ্য লেজেন্ডারি সং অফ হিস, এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য লেজেন্ডারি সং অফ হিস, অ্যান্ড এই গানটা দিয়ে আজকে ঘন্টাটা শুরু করতে চাই। চলে যাই গানে, গান কমার্শিয়ালের পর ফিরে আসে, আবারও সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM, তো লাইট আপ ইওর ওয়ার্ল্ড।
1: I've always been the kind of man who doesn't believe in strings.

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: রেডিও দিনরাত 93.6 FM, 2 লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

0: Alright, welcome back once again. Shun Chu Radio 3.6 FM and Shun Chu Rising Center. Fahadat Si, tomar shonge thik 10:19 minute ebong shomoy hoye gelo. Tomar shonge ei muhurte weather update ta niye kotha bolbo. Thik ache, ajke ei muhurte 28 degree Celsius biraj korche. Ajker dine shorboccho tapmatra thakbe 30 degree Celsius, thik bela 12ta theke dupur 2ta porjonto. Ar shorbonimmo tapmatra thakbe ajke 24 ডিগ্রি সেলসিয়াস, ঠিক রাত 10টা থেকে 12টা পর্যন্ত, ঠিক আছে। মধ্যরাতেও 24 ডিগ্রি থাকবে এবং ভোর 5টার দিকে 23 ডিগ্রিতে পৌঁছে যাবে। শীতকাল চলে এসেছে গাইজ, এবং সেটার আভাসই আমরা দেখতে পাচ্ছি। যদিও আজকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দুপুর 3টার দিকে 60% পৌঁছে যেতে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং একই সঙ্গে 6টা থেকে 8টা পর্যন্ত এই সময়টাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ তখন 60% পৌঁছে যাবে, ঠিক আছে। এই মুহূর্তে যদিও বৃষ্টিপাতের পরিমাণ দেখতে পাচ্ছি আমরা 20% রয়েছে, বাতাসের গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টায়, একই সঙ্গে বাতাসে পানির আর্দ্রতা এই মুহূর্তে 73%। তার মানে বোঝা যাচ্ছে যে বাতাসে পানি আছে, ঠিক আছে, যেটা বৃষ্টি হয়ে ঝরার সম্ভাবনা রয়েছে আজ। So, এই হচ্ছে ওয়েদার আপডেট যেটা তোমাকে জানিয়ে দিলাম। রাইট নাও আই এম গোনা ডু ইজ ডেফিনেটলি আই এম গোনা ডেডিকেট ইউ অ্যান আনাদার বিউটিফুল সেগমেন্ট উইচ ইজ কল্ড বাউল রিপাবলিক, ব্রট টু ইউ বাই ম্যাজিক গুড পাউডার, যেখানে চমৎকার দুটি বাংলা ফোক গান থাকবে তোমার জন্য। প্রথমেই থাকছে ঐশী রানী দৃষ্টির কণ্ঠে সাই কালাচাঁদ নদে এসেছে, এবং তারপর থাকছে নয়ন সূত্রধরের জালালের জালালি কৈতর, চমৎকার সেগমেন্ট। আরও কিছু গান কমার্শিয়াল পর ফিরে আসছে, আবারও সাথেই থাকো শুনতে থাকো রেডিও 3.6 FM, দ্য লাইট অফ ইওর ওয়ার্ল্ড।
1: Magic

Alright, it's 10:34 o'clock. চলছে Rising Sun. আর ফাহাদ আছি তোমার সঙ্গে ঠিক এই মুহূর্তে এরি র্যাবিটকে নিয়ে কথা বলার জন্য। এবং ভদ্রলোকের ব্যাপারে কথা বলতে আসলেই আসলে প্রথমে যেই জায়গাটা নিয়ে কথা বলতে হয় আমি সেটাই বলছিলাম যে এলভিস প্রিসলের গান লেখার কারণে যে ভদ্রলোককে জীবনে কোনোদিন পিছিয়ে তাকাতে হয়নি, ঠিক আছে? 70-এর দিকের কথা বলছি, 1970-র কথা, ঠিক আছে? এডি ক্যারিয়ারের শুরুর দিনগুলো তখন খুবই খুবই খুবই সংগ্রামের ছিল। এবং ন্যাশভিলে আসার পর রাতে একটি ট্র্যাক টার্মিনালে তিনি $1,000 বেতনে তিনি নৈশ প্রহরীর কাজ করতেন এবং দিনে তিনি গান লিখতেন। এবং 1970 সালে তার ভাগ্য বদলে যায় যখন তিনি কিংবদন্তি এলভিস প্রেসলির যখন তার লেখা অর্থাৎ এডি র্যাবিটের লেখা কেন্টাকি রেইন গানটি রেকর্ড করেন, ঠিক আছে? এবং গানটি বিলবোর্ড চার্ট কাঁপানোর পর এডি র্যাবিটকে আর কোনোদিনও পেছনে ফিরে তাকাতে হয়নি। এবং এডির অল টাইম বিগেস্ট মেগা হিট আই লাভ আ রেইনি নাইট, এই গানটি তৈরি হতে টানা 12 বছর সময় লেগেছিল, যে গানটা আমরা একটু পর শুনবো, এক্সপিরিয়েন্স করবো যে 12 বছর ধরে আসলে তিনি কী গানটা কোন গানটার পেছনে আসলে তিনি কাজ করেছেন এবং সেই গানটা আমাদেরকে কেন তিনি আসলে 12 বছর সময় ইনভেস্ট করে এরকম অসাধারণ একটা গান বানিয়ে তিনি আমাদেরকে উপহার দিয়েছেন সেটা আমরা জানবো গানটা শুনতে শুনতে। 1968 সালে এক ঝড়ো রাতে তিনি গানটির প্রথম লাইনটি মাথায় এনে নিজের পকেট সাইজ ক্যাসেট রেকর্ডারে লিখে রেখেছিলেন, ঠিক আছে? কিন্তু টেপটি তার ড্রয়ারে হারিয়ে যায় এবং ঠিক 12 বছর পর 1980 সালে তিনি ঘর পরিষ্কার করার সময় সেই পুরনো টেপটি খুঁজে পান এবং কয়েক ঘন্টার মধ্যেই তৈরি করেন বিলবোর্ড হট 100-এর নাম্বার 1 গানটি, অর্থাৎ আই লাভ আ রেইনি নাইট, ঠিক আছে? And that's how it took 12 long years. এবং এই মানুষটা কনসার্টে তার মাথায় থাকে বিশেষ সেই বিশেষ কান্ট্রি হ্যাট বা জ্যাকেট স্টাইলের পেছনে এক চমৎকার গল্প রয়েছে। কারণ এডি ছিলেন মূলত ব্রুকলিন ও নিউ জার্সির ছেলে যেখানে পপ ও রকের এন্থেম শুনতেন, ঠিক আছে? কিন্তু ন্যাশভিলে কান্ট্রি আর্টিস্ট হওয়ার জন্য তিনি ট্রেডিশনাল কাউবয় হ্যাটের সাথে আধুনিক জ্যাকেটের এক অদ্ভুত ফিউশন তৈরি করেন যা পরে 80-এর দশকের একটি ন্যাশভিল সাউন্ড ও পপ কান্ট্রি ক্রসওভার লুকের মূল ট্রেন্ড হয়ে উঠেছিল, ঠিক আছে? এবং এই মানুষের কিছু অ্যাচিভমেন্টস, কিছু রেকর্ডস নিয়ে যদি কথা বলি, 1975 সালে তিনি তার প্রথম আত্মপ্রকাশকারী অফিসিয়াল স্টুডিও অ্যালবাম রিলিজ করেন যেটা ছিল এডি র্যাবিট নামেই তিনি তার নামেই প্রকাশ করেন। এবং 1998 সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত অর্থাৎ 1975 থেকে 1998 সাল পর্যন্ত দীর্ঘ 23 বছরে তিনি তার সলো ক্যারিয়ারে সর্বমোট 17টি অফিসিয়াল স্টুডিও অ্যালবাম রিলিজ করেন এবং তার সর্বকালের সেরা বিক্রিত অ্যালবাম হচ্ছে 1980 সালে মুক্তি পাওয়া তার আইকনিক অ্যালবাম হরাইজন। এই অ্যালবামটা তার ক্যারিয়ারের অল টাইম বিগেস্ট বেস্ট সেলিং এবং সফলতম অ্যালবাম যা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বাজারে 1 মিলিয়নেরও বেশি কপি সোল্ড আউট হয়ে এটি RIAA প্লাটিনাম সার্টিফিকেট অর্জন করেছিল। 80 সালের দিকে 1 মিলিয়ন কপি সোল্ড আউট হওয়া, মানে সোল্ড আউট হওয়া একটা অ্যালবাম, ইটস নট আ স্মল ডিল, ইটস আ গ্রেট ডিল, ঠিক আছে? হিউজ ডিল, ওকে? এবং 1980 সালের অল টাইম সুপার হিট ট্র্যাক ছিল আই লাভ আ রেইনি নাইট, যেটা হচ্ছে 12 বছর সময় লেগেছিল রেকর্ডিং করতে। এবং ড্রাইভিং মাই লাইফ অ্যাওয়ে এই দুটো গান হলো তার ক্যারিয়ারের সবচেয়ে বড় রেকর্ড ব্রেকিং সং, যার মধ্যে আই লাভ আ রেইনি নাইট একই সাথে US বিলবোর্ড হট 100, বিলবোর্ড কান্ট্রি চার্ট এবং অ্যাডাল্ট কন্টেম্পোরারি 3টি প্রধান চার্টেরই নাম্বার 1 শীর্ষস্থান দখল করার বিরল রেকর্ড করেছিল। এবং তার ক্যারিয়ারে তিনি অল টাইম বিগেস্ট ও আইকনিক পারফরমেন্সগুলোর মধ্যে একটি ছিল 1980-এর দশকে টেক্সাসের হিউস্টন অ্যাস্ট্রোডোমে অনুষ্ঠিত বিখ্যাত যে হাউস্টন লাইভ স্ট্রোক শো অ্যান্ড রোডিও, এই মেগা ইভেন্ট যেখানে এক রাতে ইনডোর স্টেডিয়ামে প্রায় 60,000-এরও বেশি উন্মাদ কান্ট্রি পপ ভক্তের সমাগম ঘটেছিল এবং সেখানে রেকর্ড পরিমাণ টিকিট বিক্রি থেকে $00,00,000 রেভিনিউ জেনারেট হয়েছিল, ঠিক আছে? সো দ্যাটস অল অ্যাবাউট এডি র্যাবিট, যাকে নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম। রাইট নাও চলে যাবো এডি র্যাবিটের দ্য লেজেন্ডারি সং অফ অল টাইম হি হ্যাজ প্রডিউসড, সেই গানটা শুনতে। এই গান এবং আরও কিছু গান কবে সেটা পর ফিরে আসছে একদম এই ঘন্টা শেষ পর্যায়ে। সাথেই থাকবে শুনতে থাকো রেডিও 3.6 FM।

right, welcome back to the end of the third hour. Shunshu Radio Dindra 93.6 FM Cholsho Rising Sun of Fahad Achi Tomar Shonge Thik Tritiyo Khonta Shreshta Chole Jabo Shorboshesh Khontay. And Shei Khonta Kotha Bolbo Adda Dibo Abar Amar Shonge Johura Jukto Hoye Gecho. Johura Amake Text Koreche Likheche Assalamu Alaikum Bhaiya. Wa Alaikum Assalam Johura. এই তো আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তোমার কি অবস্থা বলে দিব? নিচে আপনার বাসা সবাই কেমন আছে? বাসা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। ব্রেকফাস্ট করছেন ভাইয়া? হ্যাঁ, ব্রেকফাস্ট অনেক সকালে করেছি, ঠিক আছে। এবং নিচে ভাইয়া, কালকে আমার চোখে সরি কালকে মানি আসছে। হ্যাঁ, দেখলাম তোমার চোখ। ওকে, so right now what I'm gonna do is that definitely I'm gonna play some beautiful other songs and then I'm gonna come, so till then সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM to light up your world.

0: রেডিও দিন রাত ডট এফ এম, এখানে গিয়ে তুমি লাইভ স্ট্রিমে আমাকে শুনতে পারো আর যুক্ত হতে পারো। ঠিক হচ্ছে দুটোভাবে, হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো 01777077769 এই নম্বরটা, 01777077769 এই নম্বরটাতে। এছাড়া পেয়ে যাবে আমাকে হচ্ছে ফেসবুক, আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 এফএম এ গেলে সেখানে আমার লেটেস্ট পোস্ট পেয়ে যাবেন, সেই পোস্টেও লাইক কমেন্ট করে আজকের আড্ডায় যুক্ত হতে পারো। সো আমি তোমাকে ওয়েলকাম করছি। অ্যাট দ্য সেম টাইম রাইট নাও আমি ডু ইজ ডেফিনেটলি আমি ডেডিকেট ইউ দ্য লাস্ট সেগমেন্ট অফ রাইজিং সান উইচ ইজ কল্ড মাটি টানে বাংলা গানে, ব্রট টু ইউ বাই ম্যাজিক টু পাউডার, যেখানে চমৎকার দুটি বাংলা ফোক গান থাকবে তোমার জন্য। প্রথমেই থাকছে রথীন্দ্রনাথ এর কণ্ঠে তুমি আরেকবার আসিয়া, তারপর নিশের ওরে নীল দরিয়া, চমৎকার সেগমেন্ট, এবং আরো কিছু গান কমার্শিয়ালের পর ফিরে আসছে। আবারও সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 এফএম টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।
1: ফারিয়া, কি খাচ্ছেন?
2: বার্গার।
1: নিশ্চয়ই প্রতি কামড়েই অদ্ভুত অসাধারণ এক্সোটিক টেস্ট পাচ্ছেন।
2: না অতটা না, বাট
1: অতটা না কিন্তু কেন?
2: বিকজ ইটস জাস্ট আ বার্গার।
1: দেন মেক ইট বেটার।
2: মানে এটা কি রুচি হট টমেটো সস? ওকে, লেটস সি। ওয়াও, এটা তো দারুণ,
1: সত্যি দারুণ। হট স্পাইসি আর তাজা টমেটোর সাথে রুচি হট টমেটো সস খাবারে আনে দ্বিগুণ স্বাদ। রুচি একটি স্কোয়ার পণ্য।
3: মাটির টানে বাংলা গানে, ব্রট টু ইউ বাই ম্যাজিক টুথ পাউডার।

0: মাটির টানে বাংলা গানে, ব্রট টু ইউ বাই ম্যাজিক টুথ পাউডার।
1: ফারিয়া, কি খাচ্ছেন?
2: বার্গার।
1: নিশ্চয়ই প্রতি কামড়েই অদ্ভুত অসাধারণ এক্সোটিক টেস্ট পাচ্ছেন।
2: না, অতটা না, বাট
1: অতটা না, কিন্তু কেন?
2: বিকজ ইটস জাস্ট আ বার্গার।
1: দেন মেক ইট বেটার।
2: মানে এটা কি রুচি হট টমেটো সস? ওকে, লেটস সি। ওয়াও, এটা তো দারুণ,
1: সত্যি দারুণ। হট স্পাইসি আর তাজা টমেটোর সাথে রুচি হট টমেটো সস খাবারে আনে দ্বিগুণ স্বাদ। রুচি একটি স্কোয়ার পণ্য।
3: রেডিও দিনরাত 93.6 FM, ইউর আলটিমেট ফোক স্টেশন।

Alright, welcome back once again. It's 11:19 o'clock. চলছে রাইজিং সান অফ ফাহাদ আছি তোমার সঙ্গে। ঠিক আজকের এই দিনের চমৎকার কিছু ঘটনা তোমার সঙ্গে শেয়ার করার জন্য, এবং একই সঙ্গে আজকের এই দিনের সাম সিগনিফিকেন্ট পার্সনসদেরকেও আমরা বার্থডে উইশ করবো অ্যান্ড স্মরণ করবো গভীর শ্রদ্ধায়। ঠিক আছে, আজকের এই দিনে যত সকল ঘটনাগুলো ঘটেছিল তার মধ্যে প্রথম যে ঘটনাটা স্মরণ করতে চাই সেটা ঘটেছিল আজকের এই দিনে 1410 সালে। ঠিক আছে, আজকে থেকে প্রায় 500-600 বছর আগের কথা বলছি। তখন প্রাগ জ্যোতির্বিদ্যা তারা ঘড়ির প্রথম পরিচিত উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে, মানে এইটা হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সিগনিফিকেন্ট হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, আজকের এই দিনে 1446 সালে কোরিয়ায় হানগুল বর্ণমালা চালু হয়। একই সঙ্গে আজকের এই দিনে আরও আরও অনেক ঘটনা ঘটে, যেমন আজকের এই দিনে 1804 সালে তাসমানিয়ার রাজধানী হোবার্ট প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, একই সঙ্গে আজকের এই দিনে 1820 সালে গুয়াকিল তারা স্পেন থেকে স্বাধীনতা ঘোষণা করে। আজকের এই দিনে আরও অনেক চমৎকার ঘটনা ঘটেছে, যেমন আজকের এই দিনে 1874 সালে বিশ্বে ডাক ব্যবস্থা চালু হয়। আজকের দিনে 1899 সালে লন্ডনে প্রথম পেট্রোল চালিত মোটরযান চলাচল শুরু হয়। ঠিক আছে, একই সঙ্গে আজকের এই দিনে আরও অনেক অনেক ঘটনা ঘটেছে, যেমন আজকের এই দিনে 1936 সালে বোল্ডার বাঁধ, যেটা পরে হুভার বাঁধ হয়, এই বাঁধ থেকে লস অ্যাঞ্জেলসে বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ শুরু করে। ঠিক আছে, একই সঙ্গে আজকের এই দিনে 1962 সালে আফ্রিকান দেশ উগান্ডার স্বাধীনতা অর্জন হয়। একই সঙ্গে আজকের এই দিনে আরও আরও অনেক ঘটনা ঘটেছে, যেমন আজকের এই দিনে 1986 সালে লন্ডনে দ্বিতীয় দীর্ঘতম চলার সঙ্গীত নাটক দ্য ফ্যান্টম অফ দ্য অপেরা হার ম্যাজেস্টিস থিয়েটারে মঞ্চস্থ হয়। ঠিক আছে, একই সঙ্গে আজকের এই দিনে 1986 সালে ফক্স ব্রডকাস্টিং তার চতুর্থ মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক হিসেবে যাত্রা শুরু করে। এবং একই সঙ্গে আজকের এই দিনে আরও আরও অনেক ঘটনা ঘটেছে। ঠিক আছে, সো দিজ আর সাম সিগনিফিকেন্ট হিস্ট্রিজ অফ টুডে। একই সঙ্গে আজকের এই দিনে যাদেরকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন 1882 সনে জন্মানো রমেশচন্দ্র ভট্টাচার্য, যিনি ভারতীয় বাঙালি শিক্ষক ছিলেন এবং বিজ্ঞানী ছিলেন। ঠিক আছে, একই সঙ্গে আজকের এই দিনে আমরা স্মরণ করতে চাই 1893 সনে জন্মানো কালী কিঙ্কর সেনগুপ্তকে, যিনি বাঙালি চিকিৎসক, স্বদেশী আন্দোলনের স্বেচ্ছাসেবক এবং কবি ছিলেন। আজকের এই দিনে আমরা আরও স্মরণ করতে চাই 1916 সনে জন্মানো ক্ষুদিরাম দাসকে, যিনি বাঙালি শিক্ষাবিদ, সমালোচক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রবীন্দ্র বিশেষজ্ঞ এবং একজন ভাষাতত্ত্ববিদ ছিলেন। আজকের এই দিনে আরও জন্মেছেন 1922 সালে শান্তিনিকেতনের চীনা ভাষাবিদ অধ্যাপক অমিতেন্দ্রনাথ ঠাকুর। আজকের এই দিনে 1927 সনে জন্মেছিলেন বাঙালি কবি, অনুবাদক এবং ঔপন্যাসিক লোকনাথ ভট্টাচার্য। আজকের এই দিনে আরও জন্মেছেন 1929 সনে সুধীন দাশগুপ্ত, যিনি খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী, গীতিকার এবং সঙ্গীত পরিচালক ছিলেন। আজকের এই দিনে 1940 সনে জন্মেছেন জন লেনন, যিনি ইংরেজ গায়ক, এবং এই মানুষটা পরিচিত হচ্ছে দ্য বিটলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা হিসেবে, এবং পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যান্ড যাকে বলা হয় দ্য বিটলস, সেই ব্যান্ডের ফাউন্ডার জন লেনন, এই মানুষটার আজকে জন্মদিন। ঠিক আছে, আজকের এই দিনে 1945 সনে জন্মেছিলেন আমজাদ আলী খান, যিনি বিশিষ্ট ভারতীয় শরৎবাদক তথা শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। আজকের এই দিনে 1945 সনে জন্মেছেন সুমিতা সান্যাল, যিনি ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন। আজকের এই দিনে আরও আরও চমৎকার চমৎকার কিছু মানুষ জন্মেছেন, সবাইকে জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা এবং স্মরণ করি একটু গভীর শ্রদ্ধায় তাদেরকে যাদেরকে আজকের এই দিনে আমরা হারিয়ে ফেলেছিলাম। ঠিক আছে, আজকের এই দিনে 1894 সনে আমরা হারিয়েছিলাম পণ্ডিত রামগতি ন্যায়রত্নকে, যিনি প্রথম বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের ইতিহাস সহ বহু মূল্যবান প্রণেতা, বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক ছিলেন। আজকের এই দিনে আমরা আরও হারিয়েছিলাম 1967 সনে চে গুয়েভারাকে,
যিনি বিংশ শতাব্দীর খ্যাতিমান সমাজতান্ত্রিক বিপ্লবীদের অন্যতম। আজকের এই দিনে আমরা আরও হারিয়েছি 1970 সনের দ্বিজেন্দ্র কুমার সান্যালকে, যিনি সাংবাদিকতা ও ম্যানেজমেন্ট শিক্ষার সূচনাকারী ছিলেন। আজকের এই দিনে আমরা 1981 সনে হারিয়েছি কাজী মোতাহার হোসেনকে, যিনি বাংলাদেশি পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক এবং শিক্ষাবিদ ছিলেন। আজকের এই দিনে আমরা আরও হারিয়েছি আরও চমৎকার কিছু মানুষকে। সো এই সকল মানুষদেরকে আমরা স্মরণ করতে চাই গভীর শ্রদ্ধায়, ঠিক আছে? আজ বিশ্ব ডাক দিবস, সো এই দিনটিও আমরা স্মরণ করছি একাধারে। একই সঙ্গে আমাকে জোহরা জানিয়েছ, জানেন ভাই আজকে ভোর থেকে আমাদের বাসায় গেস্ট আসা শুরু হয়েছে, কেন মানে কোন উপলক্ষে সেটা জানিয়ে দিও। রাইট নাও চলে যাই গানে, গান কমার্শিয়ালের পর ফিরে আসছি আবারও, সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 3.6 FM, দ্য লাইট অফ ইওর ওয়ার্ল্ড।

এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।

Alright, welcome back once again. Shunchu Radio 93.6 FM and Soul Share Rising Sun of Fahad. Achi tomar shonge thik 11ta baje 36 minute ebong shomoy hoye gelo. Puro sokal theke shuru kore ekhon obdi ami ja ja niye kotha bolechi. Onushan ekta chotto kore recap diye dawa, thik ache? সকালবেলা যখন আয়োজন শুরু হয়েছিল প্রথম ঘন্টা আমি বলছিলাম একটা নেক এক্সারসাইজ নিয়ে কথা, দ্বিতীয় ঘন্টা আজকে ব্রেকফাস্ট আওয়ারে আমি একটা লেবানিজ ডিশ কল লাহমাজুন এটা নিয়ে কথা বলছিলাম, তৃতীয় ঘন্টা আজকের আর্টিস্ট স্পটলাইট আওয়ারে আমি এডি র্যাবিটকে নিয়ে কথা বলেছি, এবং সবশেষ আজকের এই ঘন্টায় আজকের এই দিনের সাম সিগনিফিক্যান্ট হিস্ট্রিস অ্যান্ড রিমার্কেবল কিছু পার্সোনালিটিসকে নিয়ে কথা বলেছি। তো দ্যাট ওয়াজ দ্য হোল কনসেপ্ট অফ টুডেস শো। রাইট নাও আমি দেখতে পাচ্ছি যোগরা আমাকে আরও কিছু টেক্সট করে চলে গেছো, ভাইয়া আমাকে পুরাই অদ্ভুত লাগতেছে না যে রাজশাহী থেকে সবাই আসছে আব্বুর সাথে দেখা করতে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আই গট ইউ। অ্যান্ড আমি একটু ফেসবুকে রিচেক করতে চাই ওয়ান্স এগেইন যে আমার সঙ্গে নতুন করে ফেসবুকের থ্রু থেকে যুক্ত হয়ে গেছো কেন। অলরাইট, সো রাইট নাও আই এম গোনা ডু দ্যাট, আই এম গোনা প্লে সাম আদার সংস অ্যান্ড দেন আই এম গোনা কাম ফর দ্য লাস্ট টাইম ফর টুডে। সো টিল দেন সাথেই থাকো, শুনতে থাকো রেডিও 3.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: রেডিও দিনরাত 93.5।

Alright, welcome back for the last time for today's show. Shunshu Radio Din Rata 3.6 FM and Chulshe Rising Sun er Fahad Achi Tomar Shonge Thik Aajker Ayojoner Ekdom Shesh Muhurte Thik Ache. So Aajker Moto Ekhan Theke Bidai Nibo, but Bidai Nileo Abar Dekha Hobe Thik Shondha 6 Tay Thik Ache Retro Cafe Te. সো আবারও চলে আসবো তোমার সঙ্গে আড্ডা দিতে, কথা বলতে, টাইম স্পেন্ড করতে। আর এতটা সময়ের জন্য বাই বাই, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর মোস্ট ইম্পর্ট্যান্টলি সবসময় শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনিগুড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনিগুড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ। 93.6 FM.

0: কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
1: রেডিও দিনরাত 93.5।

আমি পাইসা গেছি, আমি পাইসা গেছি, আমি পাইসা গেছি মাইন করছি পাই, আমি পাইসা গেছি মাইন করছি পাই আমি।

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: রেডিও দিনরাত 93.6 FM.

0: সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। ওভার স্পিডিং বা অতিরিক্ত গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো, মোড় ঘোরানোর সময় ওভারটেকিং করা এবং লেন পরিবর্তনের সময় ইন্ডিকেটর লাইট না জ্বালানো, এখান থেকে হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। ট্রাফিক আইন মেনে চললেই কমে আসে দুর্ঘটনার সম্ভাবনা। আসুন ট্রাফিক আইন মেনে চলি, সুস্থ থাকি, সুন্দর থাকি, নিরাপদ থাকি। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
1: Radio Dinrat 93.6 FM, your ultimate folk station.

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
4: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.

হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটা কি একটু কম? ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।

0: খেয়ে মুহূর্তগুলো জমিয়ে তোলো ভিন্ন স্বাদে। বারবিকিউ ফ্লেভারের রুচি চানাচুর, নতুন যুগ নতুন স্বাদ।
1: প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। ডেঙ্গু জ্বরে যেন আক্রান্ত না হই সেজন্য আমাদের উচিত কিছু জরুরি বিষয় সম্পর্কে জেনে রাখা। জনবসতিপূর্ণ এলাকায় না থাকা, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, মশা তাড়ানোর ঔষধ ব্যবহার করা, বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করা, মোজা পরা, জানালায় নেট লাগানো অথবা দরজা জানালা বন্ধ করে রাখা। জেনে রাখা ভালো, সাধারণত দিনের বেলা ও সন্ধ্যার সময় ডেঙ্গু মশা কামড়ায়। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM। গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকুন। আপনার এক মুহূর্তের অসতর্কতা থেকেই হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। মনে রাখবেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার কোনো বিকল্প নেই। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
2: Radio Dinrat 93.6 FM. To light up your world.

বড় একা আমি, নিজের ছায়ার মতো, শূন্যতার মতো, দীর্ঘশ্বাসের মতো, নিঃসঙ্গ বৃক্ষের মতো, নির্জন নদীর মতো, বিচ্ছিন্ন দ্বীপের মতো, মৌন পাহাড়ের মতো, আজীবন সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামের মতো, বড় একা আমি, বড় একা।

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
2: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
3: রাধুনী রেডি মিক্স, আর লাগবে, ও হ্যাঁ, রাধুনী রেডি মিক্স।
2: মজা করছো, শুধু রাধুনী রেডি মিক্স?
3: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
4: রাধুনী রেডি মিক্স, ঝটপট দারুন রান্না।

0: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
1: অবশ্যই হবে।
0: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
1: 2 সেকেন্ড
0: কি বলো?
1: দোকানে গিয়ে রাধুনি রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
0: রাধুনি রেডি মিক্সে সব হয়,
1: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
2: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
3: রেডিও দিন রাত 93.6 FM।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
2: শুনছেন দিন রাত রেডিও, দিন রাত রেডিও, দিন রাত 93.6 FM, 6 FM, 6 FM, 6 FM, 6 FM.

0: এখন সময় দুপুর ৩টা।
1: রেডিও দিনরাত 93.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।
2: আড্ডা বাজ।

হ্যালো এভরিওয়ান, হ্যাপি ফ্রাইডে। শুনছো রেডিও দিন রাত 93.6 FM। তোমার সাথে আর যে ফারিহা চলে এসেছে গল্প করার জন্য, সময়টা বলছে 3টা বেজে গেছে। অ্যান্ড ইয়েস, আই এম সো এক্সাইটেড, ভেরি মাচ এক্সাইটেড, বিকজ আজকে ফ্রাইডে এবং বন্ধুদের সাথে গল্প হচ্ছে এবং চলছে আড্ডা বাস, যেখানে আমি বন্ধুদের সাথে একদম জমজমাট একটা আড্ডা দেব। তো তোমার গল্পগুলো শুনবো, একই সাথে তোমাদেরকে জানাতে এসেছি যে আমি বারবার বারবার শতবার হাজারবার লাখবার ফিল করছি যে বন্ধু ছাড়া লাইফটা কতটা ইনকমপ্লিট। সো ইয়েস, তোমার লাইফে বন্ধুদের ইম্পর্টেন্ট কতটা, ইম্পর্টেন্স কতটা, সেইটা আমরা জানবো আজকে। ওকে, সো সব মিলিয়ে আশা করছি চমৎকার একটা সময় কাটবে। সন্ধ্যা 6টা পর্যন্ত আছি তোমার সাথে, রোহিত যুক্ত হয়ে গিয়েছে অলরেডি আমার সাথে। থ্যাংক ইউ সো মাচ রোহিত। কি অবস্থা, কেমন আছো বলো? সারাটা দিন কেমন কেটেছে বলো? সকাল যা কী করলে, কী খেয়েছো, শেয়ার করতে থাকো। অ্যান্ড এই মুহূর্তে তুমি এবং তোমরা আমাকে কিন্তু টিউন করতে পারো অনেকগুলো মাধ্যমে। রয়েছে ওয়েবসাইট www.radiodinrat.fm এবং সেই সাথে তুমি চাইলেই আমাকে শুনতে পারবে রেডিওর মাধ্যমে, ডেফিনেটলি 93.6 FM। তাছাড়াও কিন্তু আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে রেডিও দিন অ্যাপ, সেই অ্যাপটিও নামিয়ে ফেলতে পারছো অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর থেকে, এবং দুটো মাধ্যমে তুমি আমার সাথে কমেন্টের মধ্যে দিয়ে যুক্ত হয়ে যেতে পারো। প্রথম মাধ্যমটি হচ্ছে হোয়াটসঅ্যাপ, নাম্বারটি হচ্ছে 01777077769, এই নম্বরটি, এবং আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 FM। সেইখানটাই চলে যাও আর দেখো যে আটটা বাস নিয়ে কিন্তু একটি লেটেস্ট পোস্ট অলরেডি পোস্ট করা হয়ে গিয়েছে। সেখানটায় কমেন্ট করো আর জানো তোমার সারাদিনের খবরাখবর, সেই সাথে কেমন ফিল করছো রাইট নাও। অফকোর্স বন্ধুদেরকে আমরা মিস করি, সো বন্ধু মানে কোন বন্ধুটিকে আজকে বিশেষভাবে মিস করছো এই উইকেন্ডে, সেটা শেয়ার করতে পারো আমার সাথে। এবং আমি তোমার জন্য যেটা করবো, একটা চমৎকার

হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা। এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।

वेलकम बैक वंस अगेन শুনছো রেডিও দিন রাত 93.6 FM আজ ফারিহা তোমাকে ওয়েলকাম করছি এই মুহূর্তে 8টা বাজের প্রথম ঘন্টায় সময়টা বলছে 3টা বেজে 16 মিনিট এবং বরাবরই বলি যে একটা শুক্রবার আসলে আসলে বোঝা যায় যে লাইফে সিঙ্গেল না থেকে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে লাইফটাকে কাটাতে পারলে কতটা ভালো লাগে দেখো লাইফটা আসলে আমাদের এক এক সময় এক এক ধরনের এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে নিয়ে যায় কখনো মানে কখনো হয় যে খুব ভালো সময় যাচ্ছে কখনো আবার এত বাজে সময় যায় বাট দিন শেষে দেখো মন ভালো থাকুক খারাপ থাকুক আমাদের না কথাগুলো শেয়ার করতে হয় কারো না কারোর সাথে কিছু না কিছু হলেও আমাদের আসলে কাউকে না কাউকে বলতে হয় সেই কমফোর্ট জোনটা কিন্তু হতে পারে তোমার সবচেয়ে কাছের বন্ধুটি এবং আমি সবসময় এটা আমার বন্ধুদেরকে বলি যে বন্ধু মানেই যে আসলে সমবয়সী হতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না দেখা যায় যে তোমার থেকে অনেক সিনিয়র কেউ তোমার বন্ধু হতে পারে তোমার থেকে অনেক জুনিয়র কেউ তোমার বন্ধু হতে পারে অ্যাকচুয়ালি যার সাথে তুমি কথাগুলো শেয়ার করতে পারছো একদমই নির্দ্বিধায় কোনো প্রকার কোনো ধরনের জাজমেন্ট হওয়া ছাড়া সো সেটাই আসলে সেই মানুষটাই হচ্ছে তোমার বন্ধু সো আমি তো বারবার রিয়েলাইজ যে অনেক সময় দেখা যায় যে এত কষ্ট লাগছে হয়তো লাইফটা আগের মতো ভালো যাচ্ছে না তখন আমরা মাথায় আসে যে কার সাথে শেয়ার করব কোন মানুষটা আমার সবচেয়ে আপন হয়ে আমার কথাগুলো শুনবে ঠিক সেই মুহূর্তে কিন্তু একজন কাছের বন্ধু এসে মাথায় হাত রাখে কিংবা শুধুমাত্র কথাগুলো শুনে এই যে শুধুমাত্র কথাগুলো শুনছে এটাই তো অনেক অনেক বড় রেমেডি তাই না সো ইয়েস তুমিও তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো এবং তোমার বন্ধু আসলে তোমার লাইফটাকে কতটা ইজি করে দিয়েছে কতটা সুন্দর করে দিয়েছে সেই গল্পটা তুমি চাইলে আমার সাথে শেয়ার করতে পারো ঠিক আছে এবং আজকের এই দিনটাতে অন্তত তাকে একটা বার বলতে পারো দোস্ত তুই আমার লাইফটা অনেক অনেক অনেক নাইস করেছিস থ্যাংক ইউ দোস্ত এটা তো বলাই যায় মাঝে মাঝে কিন্তু এই ধরনের কৃতজ্ঞতা আমরা প্রকাশ করতেই পারি তাই না ইয়েস চলছে আড্ডা বাস মানে বন্ধুদেরকে নিয়ে একসাথে আড্ডা চলছে আরও আড্ডা হবে সন্ধ্যা 6টা পর্যন্ত আছে এবং দারুণ গানও রয়েছে প্লে লিস্টে সো এই মুহূর্তে আমরা শুনব একটা চমৎকার গান ফোক বাংলা জনরা থেকে গান গাই এই চমৎকার গানটি ওকে অল রাইট সো চলো এনজয় করি আবারও ফিরবো তোমার কাছে টিল দেন টিউন করো রেডিও দিন রাত 3.6 FM to light up your world. Radio Dinrat 93.

বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। সময় হয়েছে আরও বেশি সচেতন হবার। জ্বর হওয়া, অতিরিক্ত মাথা ব্যথা, চোখের চারপাশে ব্যথা, পেশিতে ও হাড়ের গিটে ব্যথা, বমি বমি ভাব, ত্বকে লাল ছোপ ছোপ দাগ, নাক থেকে রক্তপাত, এসবই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার লক্ষণ। যদি এই লক্ষণগুলো 7 থেকে 10 দিনের মধ্যে দেখা যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

0: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন।
1: Radio Dinrat 93.6 FM, your ultimate folk station.
2: Adda Buzz.

ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, শুনছো রেডিও দিন রাত 93.6 FM, চলছে 8টা বাজ। এবং এই মুহূর্তে উইকেন্ডে এসে বন্ধুদেরকে নিয়ে যদি ঘুরতে না যাও তাহলে কি যে অপরাধ হয়ে যাবে নিজের সাথে নিজের, সেটা কি বুঝতে পারছ? সো আমি কি তোমাকে যেটা বলতে এসেছি সেটা হচ্ছে যে আজকে তো অবশ্যই শুক্রবার, এবং বিকেল বেলাতে যদি সম্ভব হয় তাহলে প্রিয় মানুষ অথবা প্রিয় বন্ধুর সাথে কোথাও একটু ঘুরে আসো। ঘোরাঘুরি করলে কিন্তু মনটা ভালো লাগবে, ঠিক আছে? ঢাকার মধ্যে যারা আছো তারা চাইলে এখন তো বিভিন্ন জায়গায় যেতে পারো, স্ট্রিট ফুড ট্রাই করতে পারো, কাশফুল দেখতে যেতে পারো, কিংবা কোনো একটা পার্কে যেতে পারো, উঠে যেতে পারো, রমনাতে যেতে পারো, চন্দ্রিমাতে যেতে পারো, ঠিক আছে? ঢাকার ঢাকার মধ্যে যারা আছো আর কি, আর ঢাকার বাইরে যারা আছো তারা যেটা করতে পারো, তোমাদের বাসার আশেপাশের কোনো একটা খোলা জায়গায় কিংবা ওই তোমাদের বাসার কাছে সুন্দর কোনো একটা জায়গায় বন্ধুকে নিয়ে কিন্তু ঘুরে আসতে পারো। আর ছেলেরা তো একদমই বিকেলবেলা বন্ধুদেরকে জাস্ট কল দিয়ে বলে, দোস্ত আয় বাইক নিয়ে কোথাও একটা চলে যেতে পারো, ঘুরে টুরে আসবা, দেখবে মনটা ভালো লাগবে, ঠিক আছে? দিন শেষে যাই বলো কিন্তু ফ্যামিলি মেম্বার তো অবশ্যই ইম্পর্ট্যান্ট, বাট বন্ধুরা কিন্তু অনেক অনেক ইম্পর্ট্যান্ট। সো বন্ধুদের সাথে টাইম কাটানো কিন্তু এটা আমাদের মেন্টাল হেলথের জন্য অনেক অনেক বেশি নেসেসারি, ঠিক আছে? অল রাইট, সো চলো, আমরা আশা করছি আমার বন্ধুরা তাদের বন্ধুদের সাথে ঘুরতে যাবে, আর আমি তো আমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। চলবে 8টা বাজ সন্ধ্যা 6টা পর্যন্ত, অ্যান্ড এই মুহূর্তে তোমার জন্য রয়েছে চমৎকার একটি গান, রয়েছে এক চোখেতে, হাসন কান্দে এক চোখে লালন। এই চমৎকার গানটি আমরা শুনবো, আবারও ফিরবো, ফিরে এসে দেখবো কোন কোন বন্ধু যুক্ত হয়ে আছে আমার সাথে।

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুন।
2: স্কয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
3: হার্টবিটটা ঠিক, ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো, বাবুর স্কিনটা ঠিক আছে তো?
4: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
5: রেডিও দিন রাত 93.6 FM।

0: Radio Vinland 93.6 FM.
1: Adda Buzz.

টিউন করে আছো রেডিও দিন রাত 93.6 FM। আজকে ফারিহা তোমাকে ওয়েলকাম করছে রাইট নাও। সময়টা পড়ছে 3:45, চলছে আড্ডা বাজ এবং একেবারে সময়টা শেষের দিকে, প্রথম ঘন্টার, তাই না? সো তোমাদের জন্য কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, তোমাদের সবার পছন্দের সেলিব্রিটি পডকাস্ট শো বিহাইন্ড দ্য ফেম উইথ আর আর কে। এই শোতে আপকামিং গেস্ট হিসেবে থাকছে আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী কনক চাপা ম্যাম, এবং এই শোটা হবে 10 অক্টোবর শনিবার ঠিক রাত 9টায়। অবশ্যই দেখবে, আর সেক্ষেত্রে তোমাকে চোখ রাখতে হবে মাছরাঙা টেলিভিশনে, কান পাততে হবে রেডিও দিন রাত 93.6 FM এ। পরবর্তীতে ফুল এপিসোডটা এনজয় করতে চোখ রাখবে আমাদের চ্যানেল রেডিও দিন রাত 93.6 FM এ। ওকে, অল রাইট, আমার সাথে এই মুহূর্তে রোহিত যুক্ত আছে এবং আরও যুক্ত রয়েছে মোহাম্মদ ইয়ারেস লাহিরি পাকিস্তান থেকে। আশা করছি অনেক ভালো আছেন। আপনি তো শুধুমাত্র পাকিস্তান থেকে আমাকে শুনেই যাচ্ছেন, আমাদেরকে তো একটু নিয়েও যেতে পারেন নাকি মাঝে মাঝে? ও বাই দ্য ওয়ে, চলো একটা দারুণ গান শুনে আসি, এবং গান শুনতে শুনতে এই ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। ফিরছি একেবারে পরের ঘন্টায়, 4টার ঘন্টায়। এনজয়।

0: ঘড়ির কাঁটা।
1: এখন সময় বিকাল ৪টা।
2: রেডিও দিনরাত 93.6 FM।
3: আড্ডা বাজ

ওয়েলকাম টু দ্য নিউ আওয়ার, শুনছো রেডিও দিন রাত 93.6 FM। আর ফারিহা তোমাকে নতুন আরেকটি ঘন্টায় ওয়েলকাম করছে। সময়টা বলছে 4টা বেজে গেছে, 8টা বাজে। এই সময়টাতে আমরা গল্প করবো, 8টা দিব সবাই মিলে একসাথে বিকেল হয়ে, আর বিকেলের এই সময়টাতে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার মজাই আলাদা, তাই না? এবং বন্ধুদের নানান মজার মজার বৈশিষ্ট্য, মজার মজার গুণাবলী নিয়ে আমরা গল্প করব, আড্ডা দেব, এবং সেই সাথে চমৎকার সব গান রয়েছে আমার প্লেলিস্টে। তোমার শুক্রবারটা অনেক অনেক অনেক সুন্দর কাটুক ফারিহার সাথে, ঠিক আছে? সো তুমি চাইলেই কিন্তু আমাকে এই মুহূর্তে টিউন করতে পারছো রেডিওতে 93.6 FM। রয়েছে ওয়েবসাইট www.radiodinrat.fm, এবং একই সাথে রেডিও দিন রাতের অ্যাপের মধ্য দিয়ে শুনতে পারো। আর দুটো মাধ্যমে তুমি আমাকে টেক্সট করতে পারছো, প্রথমটি হচ্ছে হোয়াটসঅ্যাপ, নাম্বারটি হচ্ছে 01777077769, এই নম্বরটি। এবং একই সাথে আমাদের রেডিও দিন রাতের যে অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রয়েছে রেডিও দিন রাত 93.6 FM, সেইখানটায় চলে যাও আর দেখো যে 8টা বাজ নিয়ে একটি লেটেস্ট পোস্ট দেওয়া আছে। সেইখানটায় কমেন্ট করো আর জানিয়ে দাও তোমার আপডেটগুলো কি অবস্থা, কেমন যাচ্ছে সবকিছু, এবং তোমার বন্ধুর কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি অদ্ভুত লাগে এবং একই সাথে ভালো লাগে, সেটা আমার সাথে চাইলেই কিন্তু শেয়ার করতে পারো। ওকে, আর আমি আমি কি করবো বলো, তোমার জন্য এই মুহূর্তে রয়েছে চমৎকার একটি গান করে দিচ্ছি, রয়েছে ফোক বাংলা জনরা থেকে পাল তুলে। এই চমৎকার গানটি এনজয় করো, ফিরছি আবারও, টিল দ্যান টিউন করো রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইউর ওয়ার্ল্ড।

সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন। দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে, প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে, খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে, বিশুদ্ধ পানি পান করতে হবে, তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে, অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে।

দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। রেডিও দিনরাত 93.5।

ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, শুনছো রেডিও দিন রাত 93.6 FM। চমৎকার সব গানের পর আবারও ফিরে এলাম গল্প করতে, চলছে আড্ডা বাস। তোমার সাথে আছি আর যে ফারি হ্যান্ড, এই মুহূর্তে আমার সাথে অনেক বন্ধু যুক্ত হয়ে আছে। বলছিলাম ফিরে এসে তোমার গল্পটা শুনবো, যে তোমার কোনো বন্ধুর কোনো একটা ইউনিক বৈশিষ্ট্য আছে কিনা যেটার জন্য তুমি আসলে কোনোদিন ভুলতে পারবে না। যদিও আমরা বন্ধুদেরকে কখনোই ভুলতে পারি না, তারপরেও আছে না যে এই জিনিসটা সবসময় মাথায় থেকে যায়। যেরকম আমার একটা স্টোরি যদি আমি তোমার সাথে শেয়ার করি, তাহলে হচ্ছে যে আমার একটা বন্ধু, ও প্রচুর ট্রাভেল করতে পছন্দ করতো। মানে মন খারাপ তো ঘুরতে চলে গেল, কিছু ভালো লাগছে না তো ঘুরতে চলে গেল, কিংবা মন অনেক ভালো ঘুরতে চলে গেল। মানে ওর লাইফের সব কিছুর সলিউশন হচ্ছে ট্রাভেল করা, ঘুরতে গেল আর মনটা ভালো হয়ে গেল। তো আমরা এখন মাঝে মাঝে প্রায়ই ওর কথা মনে করি, অনেকদিন ধরে কথা হয় না ওভাবে করে, বাট আলটিমেটলি মাথায় আসে যে হ্যাঁ, ও আসলে অনেক ঘুরতে পছন্দ করতো, এখনও দেখি অনেক ঘুরে। সো তোমার লাইফের তোমার কোন ফ্রেন্ডের কোন ক্যারেক্টারিস্টিকটা তোমার মাথায় থেকে যায় অলওয়েজ, এবং তুমি এটার জন্যই আসলে তাকে আলাদা করে মনে রাখো, সেটা আমার সাথে শেয়ার করতে পারো। অ্যান্ড আমি তো আমারটা বলেই দিলাম। সো এই ধরনের বন্ধু থাকা কিন্তু লাইফে ভালো, দেখা যায় ওদের আশেপাশে থাকলে অন্যরকম একটা চার্মিং ভাইব ক্রিয়েট হয়, তখন আমাদেরও ভালো লাগে, ঠিক আছে। সো ইয়েস, দিন শেষে এটাই বলার যে ফ্রেন্ডরা মানে আনডাউটেডলি ব্লেসিংস অফ আওয়ার লাইফ। সো ইয়েস, আসলে যত্ন করে রেখে দেওয়াই উচিত। ওকে, সো চলো, শুধুমাত্র বন্ধুদেরকে রেখে দিলে কি চলবে, তাদের তো মাঝে মাঝে গান ডেডিকেট করাও উচিত। সো তোমার বন্ধুদের জন্য একটা দারুণ গান প্লে করে দিচ্ছি, রয়েছে পপ বাংলা জনরা থেকে, বলে দাও এই চমৎকার গানটি, গানটা শুনবো এবং ফিরছি একটু পরে, এনজয়।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, আর ঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন। 93.6 FM.

0: পাচ্ছেন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
1: ৯৩.৬ FM।

वेलकम ब्যাক ওয়ান্স अगेन শুনছো রেডিও দিন রাত 93.6 এফএম আর ফারিহা তোমাকে আবার ওয়েলকাম করছে 8টা বাজার এই সময়টাতে। আমার কেমন মানে আমার কেন যেন মনে হয় কি যে 8টা বাজ না থাকলে হয়তো বা শুক্রবারটাই কেমন অদ্ভুত হয়ে যেত, কারণ 8টা না দিলে কি মানুষ বাঁচে বলো তো? সেটাই মনে হয় যে আসলে মানুষ 8টা ছাড়া বাঁচে না। হ্যাঁ, মানুষ মাত্রই 8টা বাজ। এবং বলো যে তোমার কোন বন্ধুর সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি ভালো লাগে, চাইলে কিন্তু তুমি তাকে আজকে মনে করিয়ে দিতে পারো। দোস্ত, আগে আমরা কত আড্ডা দিতাম, এখন তো সময় নেই। এটা কিন্তু চাইলে মনে করে মানে করিয়ে দিতেই পারো, এবং তোমরা চাইলে যেটা করতে পারো সেটা হচ্ছে তোমাদের জন্য এখন রয়েছে সোশ্যাল মিডিয়া। সো চাইলেই যদি সম্ভব না হয় ফিজিক্যালি মিট করার, কলে, ভিডিও কলে, জুম অ্যাপে তোমরা কিন্তু চাইলেই আড্ডা দিতে পারছো টেক্সটের মধ্য দিয়ে। এখন তো অনেক অনেক আধুনিক হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে, এখন আসলে কমিউনিকেশন করা এত ইজি হয়ে গিয়েছে ফ্রেন্ডদের সাথে। আগে তো আসলে এত কিছু ছিল না, আগে দেখা হলে দেখা হতো আর না হলে হতো না। এখন তো ফিজিক্যালিও দেখা করা পসিবল, আবার হচ্ছে সোশ্যাল মিডিয়ার থ্রুতেও আড্ডা দেওয়া পসিবল। সো কেন কাজে লাগাবে না বলো, এত বড় একটা সুযোগ। আমি তো মাঝে মাঝে যদি হয় এমন যে বন্ধুদের সাথে অনেকদিন দেখা হচ্ছে না, তখন আমরা গ্রুপ কলে হচ্ছে মানে গ্রুপ খুলে গ্রুপ কলে হচ্ছে আড্ডা দিই সবাই মিলে একসাথে। তো আমি তখন চিন্তা করি যে সোশ্যাল মিডিয়ার জন্যই আসলে লাইফটা কত ইজি হয়ে গিয়েছে ফ্রেন্ডদের সাথে, তাই না? কোন অ্যাপটা তোমাকে সবচেয়ে বেশি হেল্প করে সেটা জানাতে পারো। আমার যেরকম খুব হোয়াটসঅ্যাপ ভালো লাগে, মেসেঞ্জার ভালো লাগে, ইমেইলটা অনেক হেল্পফুল লাগে। সো সব কিছু মিলিয়ে ইটস রিয়েলি রিয়েলি ভেরি মাচ হেল্পফুল। তো তোমার গল্পটা আমার সাথে শেয়ার করতে পারো, অ্যান্ড তোমার কোনো বন্ধুকে মেনশন করতে পারো যাকে তুমি আসলে আজকের দিনটা মানে মনে করিয়ে দিতে চাও যে দোস্ত চল কোথাও গিয়ে ঘুরে আসি, তোকে খুব খুব খুব মিস করছি। ওকে, অল রাইট। সো আমরা একটা দারুণ গানও শুনতে পারি নাকি? ঘড়িকাটা বলছে 4:33, আরও এক ঘন্টা আছি তোমার সাথে, আরও একবার ফিরবো এই ঘন্টায়। তবে তোমার আগে মানে তোমার জন্য রয়েছে চমৎকার একটি গান কান্ট্রিচন্দ্রা থেকে ড্যাড ইজ হ্যান্ডস। এই চমৎকার গানটা শুনতে থাকো আর ফিরছি একটু পরেই। টিল দ্যান টিউন করো রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইউর ওয়ার্ল্ড।

শুনতে থাকুন রেডিও দিনরাত 93.6 FM। শুনছেন রেডিও দিনরাত।

চমৎকার সব গানের পর ফিরে এলাম আবারও শুনছো রেডিও দিন রাত 93.6 FM, চলছে আড্ডা পাস এবং আরও এক ঘন্টা আছি তোমার সাথে। দারুণ দারুণ সব গান থাকবে এবং সেই সাথে চলছে বন্ধুদেরকে সাথে নিয়ে জমজমাট একটা আড্ডা। ঘড়ি কাটা বলছে 4:46 এই ঘন্টা থেকে বিদায়। তবে যাওয়ার আগে একটা অ্যামেজিং গান প্লে করে দেবো, রয়েছে পপ বাংলা জনরা থেকে বেদনা এই চমৎকার গানটি। গানটি শুনতে থাকো, তারপর ফিরছি একেবারে 5টার ঘন্টায়। টিউন করো অ্যান্ড এনজয় করো রেডিও দিন রাত 93.6 FM, টু লাইট আপ ইউর ওয়ার্ল্ড।

0: শুনছেন রেডিও দিন রাত 93.6 FM, লাইট আপ ইওর ওয়ার্ল্ড।
1: আড্ডা বাজ

0: ওয়েলকাম টু দ্য লাস্ট আওয়ার, শুনছো রেডিও দিন রাত 93.6 FM। হচ্ছে ফারিহা তোমাকে লাস্টবারের মতো ওয়েলকাম করছে, বাট নট আওয়ার, তোমার জন্য কিন্তু দারুণ সব সেগমেন্ট ওয়েট করে আছে। এই মুহূর্তে আমাকে টিউন করে আছো রেডিওতে 93.6 FM, সেই সাথে তুমি আমাকে টিউন করতে পারো ওয়েবসাইটের মাধ্যমে www.radiodinrat.fm, এবং একই সাথে তুমি চাইলেই আমাকে শুনতে পারবে রেডিও দিন রাতের যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপের মধ্য দিয়ে, এবং সেই অ্যাপটি নামিয়ে ফেলতে পারছো অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর থেকে। সাথে সাথে তুমি আমাকে কমেন্ট করতে পারছো দুটো মাধ্যমে, রয়েছে হোয়াটসঅ্যাপ, নাম্বারটি হচ্ছে 01777077769, এই নম্বরটি, এবং আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 FM, সেখানে চলে যাও আর দেখো যে 8 বাজ নিয়ে একটি লেটেস্ট পোস্ট দেওয়া আছে অলরেডি। সেখানটায় কমেন্ট করো আর জানিয়ে দাও তোমার মনের আপডেট কোনো, এবং সেই সাথে কোনো গান শুনতে ইচ্ছে হলে তুমি কিন্তু আমাকে সেখানটায় লিখে জানাতে পারো। আই উইল ট্রাই তোমার পছন্দের গানটা প্লে করে দেওয়ার জন্য, আমি আমার প্লে লিস্টে অ্যাভেলেবেল যদি থাকে আমি কিন্তু কখনোই মিস করি না সেটা, তাই না? ইউ নো, ইয়েস। সো সব মিলিয়ে আই হোপ সময়টা খুব ভালো যাচ্ছে তোমার, ভালো যাক সেটাই কামনা করি। বিশেষ করে এই সময়টা, শুক্রবারের এই আড্ডাবাস সময়টা বন্ধুদেরকে সাথে নিয়ে চেষ্টা করি একটা দারুণ সময় পার করার, কারণ দিন শেষে বন্ধুরাই লাইফের অনেকটা জায়গা জুড়ে থাকে, একদম বিপদে আপদে বা ভালো সময়ে খারাপ সময়ে সব সময় মিলে। আমার কাছে মনে হয় লাইফ ইজ বিউটিফুল উইথ ফ্রেন্ডস, আ লট অফ ফ্রেন্ডস। সো ইয়েস, বন্ধুদের সাথে থাকো, তাদের সাথে ভালো জীবনযাপন করো, শেয়ার করো, শেয়ারিং ইজ কেয়ারিং। মাঝে মাঝে একটু ঘুরতে যাবে উইকেন্ডে, বন্ধুর সাথে আর কি লাগে বলো জীবনে। আর এবং আমি বারবার করে বলি যে বন্ধু কিন্তু যে কেউ হতে পারে, তোমার সিনিয়র, তোমার থেকে জুনিয়র, তোমার লাইফ পার্টনার, তোমার ফ্যামিলি মেম্বার, তোমার ছোট ভাই, তোমার বড় ভাই, ছোট বোন, বড় বোন। সো ইয়েস, যে কেউ কিন্তু তোমার বন্ধু হতে পারে, নট নেসেসারি যে তোমার একদম সমবয়সী হতে হবে, ঠিক আছে? তুমি আসলে কোথায় হোম ফিল করো, কোথায় কমফোর্ট ফিল করো, সেই মানুষটিই হচ্ছে তোমার বন্ধু, এবং তার সাথে সময় কাটাও। আমি তোমার জন্য যেটা করতে পারি, এই মুহূর্তে রয়েছে চমৎকার একটি সেগমেন্ট, সেই সেগমেন্টটা প্লে করে দিতে পারি। রয়েছে ফ্রেশ সংস অব দ্য উইক, এই চমৎকার সেগমেন্টের পর আবারও ফিরবো বাকি সব সেগমেন্ট নিয়ে। সো ততক্ষণে কোথাও যেও না, করো আর শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM, টু লাইট আপ ইউর ওয়ার্ল্ড।
1: ফ্রেশ সংস অব দ্য উইক, সং নাম্বার 1।

0: টিউন করে আছো রেডিও দিন রাত 93.6 FM। আজকে ফারিহা তোমাকে আবার ওয়েলকাম করছে। সময়টা বলছে 5:18, একদমই অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি আমরা। তবে তোমার আগে যেটা বলি, যে যাওয়ার আগে সবসময় বলি যে হ্যাঁ আরও একবার আছি এবং তোমার জন্য দারুণ সব সেগমেন্ট নিয়ে আছি এই খঞ্চায়। লাস্ট আওয়ার মানেই আমার কাছে একদমই লিস্ট আওয়ার লাগে না, কারণ আমার কাছে বন্ধুদের জন্য থাকে সবসময় চমৎকার সব সেগমেন্ট। সো আরও একটা সেগমেন্ট শুনবো আমরা, রয়েছে মাটির টানে বাংলা গানে, ব্রট টু ইউ বাই ম্যাজিক টুথ পাউডার, যেখানে ফোক বাংলা জনরা থেকে চমৎকার দুটো গান রয়েছে আমার বন্ধুদের জন্য। প্রথম গানটি হচ্ছে আমার পরাণ বান্ধবী কেমনে, এবং আরও একটি গান রয়েছে আমায় ভাষায় লিরে। এই চমৎকার সেগমেন্ট এনজয় করো, শেষবারের মতো ফিরবো তোমার কাছে। টিল দ্যান টিউন করো রেডিও দিন রাত 93.6 FM। এনজয়।
1: ফারিয়া, কি খাচ্ছেন?
2: বার্গার।
1: নিশ্চয়ই প্রতি কামড়েই অদ্ভুত অসাধারণ এক্সোটিক টেস্ট পাচ্ছেন।
2: না, অতটা না, বাট
1: অতটা না, কিন্তু কেন?
2: বিকজ ইটস জাস্ট আ বার্গার।
1: দেন মেক ইট বেটার।
2: মানে এটা কি রুচি হট টমেটো সস? ওকে, লেটস সি। ওয়াও, এটা তো দারুণ,
1: সত্যি দারুণ। হট স্পাইসি আর তাজা টমেটোর সাথে রুচি হট টমেটো সস খাবারে আনে দ্বিগুণ স্বাদ। রুচি একটি স্কোয়ার পণ্য।
3: মাটির টানে বাংলা গানে, ব্রট টু ইউ বাই ম্যাজিক টুথ পাউডার।

0: মাটির টানে বাংলা গানে ব্রট টু ইউ বাই ম্যাজিক টুথ পাউডার।
1: ফারিয়া কি খাচ্ছেন?
2: বার্গার।
1: নিশ্চয়ই প্রতি কামড়ে অদ্ভুত অসাধারণ এক্সোটিক টেস্ট পাচ্ছেন।
2: না অতটা না, বাট
1: অতটা না কিন্তু কেন?
2: বিকজ ইটস জাস্ট আ বার্গার।
1: দেন মেক ইট বেটার।
2: মানে রুচি হট টমেটো সস। ওকে লেটস সি। ওয়াও এটা তো দারুন,
1: সত্যি দারুন। হট স্পাইসি আর তাজা টমেটোর সাথে রুচি হট টমেটো সস খাবারে আনে দ্বিগুণ স্বাদ। রুচি একটি স্কোয়ার পণ্য।
3: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
4: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
5: বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, সময় হয়েছে আরও বেশি সচেতন হবার। জ্বর হওয়া, অতিরিক্ত মাথা ব্যথা, চোখের চারপাশে ব্যথা, পেশিতে ও হাড়ের গিটে ব্যথা, বমি বমি ভাব, ত্বকে লাল ছোপ ছোপ দাগ, নাক থেকে রক্তপাত, এসবই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার লক্ষণ। যদি এই লক্ষণগুলো 7 থেকে 10 দিনের মধ্যে দেখা যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

0: প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। ডেঙ্গু জ্বরে যেন আক্রান্ত না হই সেজন্য আমাদের উচিত কিছু জরুরি বিষয় সম্পর্কে জেনে রাখা। জনবসতিপূর্ণ এলাকায় না থাকা, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, মশা তাড়ানোর ঔষধ ব্যবহার করা, বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করা, মোজা পরা, জানালায় নেট লাগানো অথবা দরজা জানালা বন্ধ করে রাখা। জেনে রাখা ভালো, সাধারণত দিনের বেলা ও সন্ধ্যার সময় ডেঙ্গু মশা কামড়ায়। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM। বা মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকুন। আপনার এক মুহূর্তের অসতর্কতা থেকেই হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। মনে রাখবেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার কোনো বিকল্প নেই। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
1: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো?
2: রাধুনী রেডিমিক্স, আর লাগবে, ও হ্যাঁ, রাধুনী রেডিমিক্স।
1: মজা করছো, শুধু রাধুনী রেডিমিক্স?
2: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
3: রাধুনী রেডিমিক্স, ঝটপট দারুণ রান্না।
4: দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। তো পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা, হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

0: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন।
1: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
2: অবশ্যই হবে।
1: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
2: 2 সেকেন্ড
1: কি বলো?
2: দোকানে গিয়ে রাধুনি রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
1: রাধুনি রেডি মিক্সে সব হয়,
2: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
3: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
4: রেডিও দিন রাত 3.6 FM.

0: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
1: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
2: হ্যাঁ পোলাও,
1: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
2: চাশি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
1: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
3: চাশি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
4: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
5: রেডিও দিনরাত 93.6 FM, টু লাইট আপ ইউ।
6: আড্ডা বাজ

টিউন করে আছো রেডিও দিন রাত 93.6 FM। আজ ফারিহা তোমাকে শেষবারের মতো ওয়েলকাম করছে, আড্ডা বাস থেকে বিদায় নেওয়ার সময় চলে এসেছে। সময়টা বলছে 5:45, কিচ্ছু করার নেই, যদিও ইচ্ছে করছে আরেকটু সময় থাকার তোমাদের কাছে, বাট সময় তো সেটা মানছে না, কি করার বলো তো। অনেক বন্ধুরা যুক্ত ছিল, সেই শুরু থেকে নাসির হোসেন ছিল, মোহাম্মদ ইসমাইল, সৌদাকর, মোহাম্মদ ইয়ারিস লাহিড়ি এবং একই সাথে রোহিত আলম আমার সাথে যুক্ত ছিল পুরোটা সময় জুড়ে। বেলা 3টা থেকে আড্ডা বাস শুরু হয়েছিল, ঘড়ি কাটা পৌঁছে 5:45, লম্বা একটা সময় তোমাদের সাথে জমজমাট আড্ডা হলো। আশা করছি সময়টা খুব ভালো কাটালে এবং ভালো যাক আজকের দিনটা, সেটি কামনা করছি। আবার কবে আসবে ফারিহা সেটা বলে দিচ্ছি যাওয়ার আগে, আবার কিন্তু আগামীকালই কথা হবে, রাইজিং সান আছে থেকে বেলা 12টা পর্যন্ত রাইজিং সান নিয়ে আগামীকাল শনিবার থাকবো তোমাদের সাথে। সোশ্য পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আড্ডা বাস থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।

0: এখন সময় সন্ধ্যা ৬টা।
1: রেডিও দিনরাত 93.6 FM। রেট্রো ক্যাফে।

সবাইকে স্বাগত করছি শুক্রবারের সন্ধ্যার বিশেষ আয়োজন রেট্রো ক্যাফেতে, এবং অতিথি কথা বন্ধু হিসেবে তোমার সামনে হাজির হয়ে গেলাম আজ এই আয়োজনটাতে। আর অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেকগুলো দিন বাদে আজকে এই আয়োজনে হাজির হতে পেরে ভীষণ দারুণ লাগছে। দারুণ লাগার দুটো বিশেষ কারণও আছে বটে। কারণ এক হচ্ছে, প্রথমত আজকের দিনটা একটা চমৎকার ঠান্ডা এবং বৃষ্টিমুখর দিন, যেই দিনে আসলে এক কাপ চা হাতে পুরোনো দিনের গানগুলো শুনতে ভীষণ দারুণ লাগে। এবং এই দুটো বিশেষ কারণে আজকের এই আয়োজনটা করতে পেরে ভীষণ ভীষণ ভীষণ ভালো অনুভব করছি। তো সবাইকে স্বাগত করছি আজকের আড্ডা। আর একদম শুরুতে সবাইকে যেটা জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, এবং সর্বোপরি এই মুহূর্তে যুক্ত হয়ে গেছো ফাহাদের সাথে আজকের সন্ধ্যার আড্ডায়। সবাইকে স্বাগত জানিয়ে আজকের আয়োজন শুরু করতে চাই, এবং একই সঙ্গে জানাতে চাই তুমি কিভাবে আমাকে শুনতে পারো, কিভাবে আমার সঙ্গে যুক্ত হতে পারো। বরাবরের মতো বেতার তরঙ্গে 93.6 FM-এ আমাকে শুনতে পারো। তার পাশাপাশি আমাদের অফিসিয়াল অ্যাপসটিও তুমি গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে শুনতে পারো। তার পাশাপাশি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiodinrat.fm, এখানে যেয়ে তুমি সরাসরি সম্প্রচারের মাধ্যমে আমাকে শুনতে পারো। আর যুক্ত হতে পারো ঠিক এই মুহূর্তে দুটোভাবে, হোয়াটসঅ্যাপে মনের বার্তাগুলো লিখে পাঠাতে পারো 01777707769 এই নম্বরটিতে, 01777707769 এই নম্বরটিতে। তাছাড়া পাবে আমাকে ফেসবুকে, আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিনরাত 93.6, এই পেজটাতে গেলেই তুমি সেখানে আমার একটা লেটেস্ট পোস্ট দেখতে পারবে, এবং সেই পোস্টে মনের কথাগুলো লিখে আজকের আয়োজনে যুক্ত হয়ে যেতে পারো। আমি তোমাদের সবাইকে স্বাগত করছি, এবং একই সঙ্গে আজকের এই দিনটাতে এমন একজন কিংবদন্তি সঙ্গীত শিল্পীকে নিয়ে কথা বলতে পারছি, এটা ভেবেই আসলে দারুণ লাগছে। এবং একই সঙ্গে তাকে নিয়ে তার জীবন কাহিনী, তার সঙ্গীত জীবন, তার এই সঙ্গীতের জগতের অবদান, সকল দিকগুলোকে নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তবে সেই কথা শুরু করার আগে আমার কাছে মনে হয় যদি ঘন্টাটা তার একটা বিশেষ গান দিয়ে শুরু করা যায় তাহলে বোধহয় এই আয়োজনটার শুরুটাই আসলে সার্থক হবে, ঠিক আছে? এবং একটা কথা আছে প্রচলিত যে মানে শেষ ভালো যার শুরু, মানে শেষ ভালো যার সব ভালো তার, কিন্তু আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে শুরুটাও ভালো হওয়া প্রয়োজন আছে। কারণ মাঝে মাঝে সেই শুরুটাও না অনেককে আকৃষ্ট করে সেই শেষ অবধিটা দেখার জন্যে। তো সেই ক্ষেত্রে শুরুটা ভালো হলেও সেটাও ভালোর দিকেই আমার কাছে মনে হয় গড়িয়ে গড়িয়ে চলে যায়। তো আজকে যাকে নিয়ে কথা বলবো সেই মানুষটা অন্য কেউ নন, আমাদের পছন্দের ভূপিন্দর সিং। আজকে কথা হবে ভূপিন্দর সিংকে নিয়ে প্রথম ঘন্টায়। তার গল্প, তার জীবন কাহিনী, তার সঙ্গীত জীবন, সকল দিক নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো। তবে তার আগে এই মুহূর্তে চলে যেতে চাই গানে। তার অসাধারণ একটি গান তোমার জন্য অপেক্ষা করছে, এই গানটা দিয়ে আজকের আয়োজন শুরু করতে চাই। চলে যাই গানে। গান এবং বিজ্ঞাপনের পর ফিরে আসছি আবারও। সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM।

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: রেডিও দিন রাত 93.6 FM।

সবাইকে স্বাগত করছি আরও একবার শুক্রবার সন্ধ্যায় বিশেষ আয়োজন রেট্রো ক্যাফেতে। আর হ্যাঁ, ফাহাদ আছি তোমার সঙ্গে। ঠিক 6:16 এই মুহূর্তে, এবং আমরা ভূপিন্দার সিংকে নিয়ে কথা বলতে চাইছিলাম। এবং ভূপিন্দার সিং এর আসলে বিভিন্ন জায়গা নিয়ে আমরা কথা বলবো, তার লাইফের, তার জীবনের আসলে এক একটা মোড়কে আমরা ঘুরে দেখার চেষ্টা করব, এবং সেই গল্পগুলোকে তোমার সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ঠিক আছে, যেই মানুষটার মানে নাম গুম জায়গা, চেহারা ইয়ে বদল জায়গা, যার সুরের গভীরতা এবং গজলের মখমলি কণ্ঠ পুরো ভারত উপমহাদেশের কয়েক প্রজন্মের গান প্রেমীদের হৃদয়ে অমর হয়ে আছে, সেই মানুষটি হচ্ছেন কিংবদন্তি গায়ক এবং প্রখ্যাত গজল গায়ক ভূপিন্দর সিং। এবং এই মানুষটা যে কেবল গজল গায়ক হিসেবেই অনেক বেশি সুপরিচিত ছিলেন এমন কিন্তু না, তিনি পর্দার আড়ালে ভারতীয় চলচ্চিত্রে ওয়েস্টার্ন গিটার, স্প্যানিশ ট্র্যামিংয়ের যেই বিপ্লব আনার নেপথ্যে যারা যারা ছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছেন এই ভদ্রলোক। ঠিক আছে, এবং এই মানুষের বিভিন্ন জায়গা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তবে শুরু করতে চাইব যেই জায়গা থেকে এই মানুষটাকে নিয়ে কথা, সেটা হচ্ছে একদম তার প্রথম যে অ্যালবাম তিনি মার্কেটে ছেড়েছিলেন, সেই অ্যালবাম থেকে আমরা তার গল্প শুরু করতে চাই। 1980-এর দশকে শুরুতেই তিনি তার স্ত্রী মিতালি সিংহের সঙ্গে প্রকাশিতভাবে একটা যৌথ সংকলন প্রকাশ করেন, যেটার নাম ছিল ও জো শায়ের থা। ঠিক আছে, এইটা দিয়ে স্বাধীন অডিও অ্যালবামের জগতে তার পথ চলা শুরু হয়, এবং তিনি তার পুরো যাত্রায় সর্বমোট 50টিরও বেশি একদম গজল এবং সুফি অ্যালবাম তিনি কিন্তু মার্কেটে ছাড়েন। এবং সেখান থেকে আমরা কিন্তু ভূপিন্দর সিংয়ের এই যে এত ভাষার কালজয়ী গানগুলো, সেই গানগুলো সম্বন্ধে আমরা জানি, শুনি, এবং এখনও পর্যন্ত তাকে একজন কিংবদন্তি হিসেবে মানি, কারণ তার এই সঙ্গীতের জগতে যে অবদান সেটা এক কথায় অবিস্মরণীয়। ঠিক আছে, এবং এই মানুষটার যেই জায়গাটা থেকে আরও একটা কথা শুরু করতে চাই, বা যেই গল্পটা তোমার সঙ্গে আমি বলতে চাই, সেটা হচ্ছে 1964 সালের কথা। তখন বিখ্যাত সুরকার মদন মোহন হকিকত চলচ্চিত্রের জন্য তিনি হোকে মজবুর মুঝে উসনে বুলায়া হোগা এই গানটি রেকর্ড করছিলেন। তো সেখানে মূল গায়ক হিসেবে ছিলেন মোহাম্মদ রফি, তালাত মাহমুদ এবং মান্না দে। এই তিনজন মহারথীর সাথে অল ইন্ডিয়া রেডিওর এক তরুণ গায়ক হিসেবে প্রথম সুযোগ পান যেই ভদ্রলোক, তিনি হচ্ছেন ভূপিন্দর সিং। তুমি চিন্তা করো এই মানুষের মানে যাত্রাটা শুরু হয়েছিল কাদের সঙ্গে। এই মানুষটা যাত্রা শুরু হয়েছিল তৎকালীন যারা কিংবদন্তির চাইতেও বড় কিংবদন্তি এবং তারা জীবন্ত কিংবদন্তি ছিলেন সেই সময়কার মোহাম্মদ রফি, তালাত মাহমুদ এবং মান্না দে। এই তিন মহারথীর সঙ্গে তার যাত্রা শুরু হয়েছিল রেডিও থেকে 1964 সালে। এবং গানটিতে তার গাওয়া যে প্রথম সোলো লাইনটি, এই লাইনটি শুনেই তৎকালীন বোম্বে অডিও ইন্ডাস্ট্রি তার কণ্ঠের প্রেমে পড়ে যায়, এবং সেখান থেকেই তার যে যাত্রা সেই যাত্রা শুরু। এবং তারপরে তো আমরা তার অ্যালবাম, তার গান, তার এটা সেটা কত কিছু পেয়েছি, এবং যা মিলিয়ে মিশেই তাকে আজকে আমরা একজন কিংবদন্তি রূপে জানি, মানি, চিনি। এই মানুষটার আরও অনেক গল্প তোমাকে শোনাবো, তবে তার আগে চলে যাব গানে। গান এবং গান বিজ্ঞাপনের পর ফিরে আসবো আবারও। সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইয়োর ওয়ার্ল্ড।

সবাইকে স্বাগত করছি আরো একবার। 6:34 এবং চলছে রেট্রো ক্যাফে। ফাহাদ আছি তোমার সঙ্গে। এই মুহূর্তটাতে আমরা কথা বলছি ভূপিন্দর সিংকে নিয়ে, এবং এই মানুষটাকে নিয়ে কথা বলতে গেলে আসলে যদি এই মানুষটার আরডি বর্মনের সঙ্গে যে সম্পর্ক সেটা না আসে আমার কাছে মনে হয়, তাহলে এই মানুষটাকে নিয়ে কথা বলাটাই মনে হয় বৃথা রয়ে গেল। আমরা সবাই ভূপিন্দর সিংকে গজল গায়ক হিসেবে চিনলেও তিনি কিন্তু বলিউডের অল টাইম মানে সর্বকালের অন্যতম সর্বশ্রেষ্ঠ 12 তারের এবং স্প্যানিশ গিটার বাদকদের একজন ছিলেন, এবং সুরকার আরডি বর্মন এর প্রায় প্রতিটি মেগা হিট গানেই তিনি গিটার বাজিয়েছিলেন। এবং আমরা যে শোলে সিনেমাটি দেখি, সেই সিনেমার বিখ্যাত যে মেহবুবা মেহবুবা গানটি, এই গানটির যেই আইকনিক গিটারের প্রথম যেই সুরটা, সেই সুরটা কিন্তু এই ভদ্রলোকই বাজিয়েছিলেন। এবং শানের ইয়ে দিন তো এসে হ্যায়, এই গানগুলোর সবগুলোর গিটারের জাদু, মানে সবগুলো গানে গিটারের জাদু ছড়িয়েছিলেন কিন্তু ভূপিন্দর সিং। এবং 1971 সালে হরে রাম হরে কৃষ্ণ ছবির যে কালজয়ী গান দম মারো দম, এর সেই ঐতিহাসিক বৈপ্লবিক ইলেকট্রিক গিটারের যেই রিফ, মানে এটা কিন্তু ভূপিন্দর সিং এর হাতেই সৃষ্টি হয়েছিল। এবং আমরা যে শুধুমাত্র মানুষটাকে অনেক অসাধারণ একজন গায়ক হিসেবে, কিংবদন্তি একজন সঙ্গীত শিল্পী হিসেবে চিনি এমন না, তিনি কিন্তু একজন কি বলে যে সঙ্গীতের বাদ্যবাদক হিসেবেও একজন কিংবদন্তি ছিলেন। এবং এই মানুষটা সচরাচর গজলের শান্ত কণ্ঠের গায়ক হিসেবে পরিচিত হলেও, আমি যেটা বলছিলাম যে ওয়েস্টার্ন রক এবং গিটার কর্ডে তার যে পারদর্শিতা, সেটা তৎকালীন ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রিতে একটা নতুন যুগে আসলে তাদেরকে নিয়ে গিয়েছিল, শুধুমাত্র এই একটা মানুষের অবদানের কারণে। এই মানুষটার আরও কিছু ব্যাপার নিয়ে কথা বলতে চাই। যেমন 1980-এর দশকে মুক্তিপ্রাপ্ত তার যেই গজলের মাস্টারপিস অ্যালবাম, যেটা ছিল ও জো শায়ের থা এবং গজল উসনে ছেড়ি, এই গানগুলো এবং এই অ্যালবামগুলো হচ্ছে তার ক্যারিয়ার সবচেয়ে বেশি বিক্রিত অডিও রেকর্ড, যেগুলো HMV রেকর্ডস থেকে বের হওয়ার পর সমগ্র দক্ষিণ এশিয়ায় একদম মাত্রাতিক রেকর্ড সংখ্যক অডিও ক্যাসেট এবং ভিনাইল সোল্ড আউট হয়েছিল। এবং এই মানুষটা 1977 সালে যে ঘোরন্ধা চলচ্চিত্রে এক একেলে ইস শহর মে এবং বিখ্যাত নাম গুম জায়গা এই, এবং একই সঙ্গে দিল টুটতা হ্যায়, এই গানগুলো হলো তার ক্যারিয়ারের সর্বকালের সেরা রেকর্ড ব্রেকিং গান, যার মধ্যে এক আকেলে ইস শহর মে এই গানটি রেডিও শ্রীলঙ্কা এবং অল টাইম ইন্ডিয়া অল ইন্ডিয়া রেডিওর একদম শীর্ষ স্থানে দীর্ঘকাল শীর্ষ থেকে ক্লাসিক গজলের এক অনন্য রেকর্ড গড়েছিল। এবং এই মানুষটি বিভিন্ন জায়গায় মানুষের সামনে কি বলে এটাকে যে পারফর্ম করেছেন, ঠিক আছে, কিন্তু তার পুরো সঙ্গীত ক্যারিয়ারের সর্বকালের স্মরণীয় পারফরমেন্সগুলোর মধ্যে একটি ছিল 1990-এর দশকে, তিনি যখন যুক্তরাজ্যের লন্ডনের বিখ্যাত রয়্যাল আলবার্ট হল এবং একই সঙ্গে ডাবলিনের ইন্ডিয়া নাইট কনসার্ট, যেখানে মিলনায়তনের আসনে পূর্ণ করে হাজার হাজার অনাবাসী এশীয় গজলপ্রেমীদের ভিড় জমেছিল এবং প্রতিটি শো থেকেই রেকর্ডের পরিমাণ টিকিট বিক্রি এবং ফান্ড সংগ্রহিত হয়েছিল। এবং এই হচ্ছে এই মানুষটার ব্যাপারে কিছু অসাধারণ কথোপকথন কথা, এবং একই সঙ্গে এই মানুষটার অবিস্মরণীয় কিছু স্মৃতি, কিছু গল্প, কিছু ব্যাপার যেগুলো তোমার সঙ্গে মন খুলে বললাম। এই মুহূর্তে যেটা করতে চাই সেটা হচ্ছে চলে যেতে চাই তার আরও একটা অসাধারণ গানে, এই গান এবং আরও কিছু গান বিজ্ঞাপনের পর ফিরে আসছে একদম এই ঘন্টা শেষ পর্যায়ে। সে অবধি সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM।

সবাইকে স্বাগত করছি আজকের আয়োজনের প্রথম ঘন্টার শেষটায়। চলছে রেট্রো ক্যাফে, ফাহাদ আছে তোমার সঙ্গে ঠিক 6:47 প্রথম ঘন্টা থেকে বিদায় নিয়ে নিব এবং চলে যাব আমরা সর্বশেষ ঘন্টায় আজকের এই বিশেষ সংগঠনের। আমি দেখতে পাচ্ছি আমার সঙ্গে যুক্ত হয়ে গেছো রোহিত আলম, যুক্ত হয়ে গেছো সাড়ে অক্সাদ অন্তর এবং রোহিত থেকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম রোহিত, আলহামদুলিল্লাহ গুড। তোমার কি অবস্থা জানিয়ে দিও এবং রোহিত লিখেছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, যাক মাশাআল্লাহ শুনে ভালো লাগলো। আর প্রথম ঘন্টা আমরা কথা বলছিলাম আমাদের অন্যতম কিংবদন্তি সঙ্গীত শিল্পী ভূপিন্দর সিংকে নিয়ে, আর প্রথম ঘন্টাটা শুরু করেছিলাম তার গান দিয়ে, শেষও করতে চাই তার গান দিয়ে, তাই চলে যাব গানে। গান এবং গান বিজ্ঞাপনের পর ফিরে আসছি আজকের আয়োজনের সর্বশেষ ঘন্টায়। সেদিন সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM।

0: এখন সময় সন্ধ্যা সাতটা।
1: 93.6 FM রেট্রো ক্যাফে।

সবাইকে স্বাগত করছি আজকের আয়োজনের সর্বশেষ ঘন্টায়। এবং এই মুহূর্তে চলছে শুক্রবারের সন্ধ্যার বিশেষ আয়োজন রেট্রো ক্যাফে, আর ফাহাদ আছি তোমার সঙ্গে বরাবরের মতো আজকের আয়োজনের সর্বশেষ ঘন্টায়। তার পাশাপাশি সর্বশেষবারের মতো সবাইকে স্মরণ করিয়ে দিই আরও একবার যে তুমি কী কীভাবে আমাকে শুনতে পারো, কীভাবে আমার সঙ্গে যুক্ত হতে পারো। অবশ্যই বেতার তরঙ্গের মাধ্যমে 93.6 FM আমাকে শুনতে পারো। তার পাশাপাশি আমাদের অফিসিয়াল অ্যাপসটিও তুমি গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে শুনতে পারো। তার পাশাপাশি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiotindra.fm, এখানে যেয়ে তুমি সরাসরি সম্প্রচারের মাধ্যমে আমাকে শুনতে পারো আর যুক্ত হতে পারো দুটোভাবে। মনের কথাগুলো লিখে পাঠাতে পারো 01777707769 এই নম্বরটিতে, 01777707769 এই নম্বরটিতে। এছাড়া পেয়ে যাবে আমাকে হচ্ছে তুমি ফেসবুক, আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিনরাত 93.6 FM, এখানে গেলে তুমি আমার একদম লেটেস্ট পোস্ট পেয়ে যাবে এবং সেখানেও মনের কথাগুলো লিখে পাঠাতে পারো। আমরা আজকের আয়োজনের দ্বিতীয় ঘন্টায় আছি এবং দ্বিতীয় ঘন্টায় আমরা আজকে বাংলা চলচ্চিত্র জগতের, বিশেষ করে 70-80 এই যে দশকটা, অর্থাৎ 70-এর দশকটা, এই দশকের যত কালজয়ী চলচ্চিত্রের গান আছে সেই গানগুলোকে নিয়ে কথা বলবো, ঠিক আছে? 70-80 দশকের এই 10 বছরের যে দশকটা, এই দশকটাকে নিয়ে আমরা কথা বলতে চাই। এবং এই ঘন্টাটা শুরু করতে চাই আমরা এমন একটা চলচ্চিত্রের গান দিয়ে যেই চলচ্চিত্রটা মুক্তি পেয়েছিল 1979 সালে এবং চলচ্চিত্রটির নাম ছিল সুন্দরী। এবং এটি একটি, মানে কি বলে এটাকে, যে ওই যে থাকে না যে কিছু চলচ্চিত্রই থাকে যেটাকে কাল্ট ধরা হয়, এই রকমের একটা চলচ্চিত্র এটা। যে এই চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ববিতা, ইলিয়াস কাঞ্চন, আনোয়ার হোসেন, আনোয়ারা, সাইফুদ্দিন সহ আর অনেক অনেক কালজয়ী অভিনেতা অভিনেত্রীরা। এবং যেই গানটা আমরা বিশেষ করে এই মুহূর্তে বাজিয়ে আজকের এই দ্বিতীয় ঘন্টাটা শুরু করতে চাই, এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন আলাউদ্দিন আলী, বাংলাদেশের আরও একজন কিংবদন্তি সঙ্গীত পরিচালক। এবং গানটা সুর করেছিলেন আলাউদ্দিন আলী নিজেই, গানটা লিখেছিলেন হচ্ছে আমজাদ হোসেন, যিনি আবার এই সুন্দরী চলচ্চিত্রের পরিচালক ছিলেন এবং নির্মাতাও ছিলেন। এবং একই সঙ্গে এই গানটি যিনি গেয়েছিলেন তিনি হচ্ছেন বাংলাদেশের আরও একজন কিংবদন্তি সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদি। তো তার কণ্ঠে এই গানটা আমরা শুনবো, যেই গানটার নাম হচ্ছে কেউ কোনোদিন আমার এত কথা দিল না। এই চমৎকার গান দিয়ে দ্বিতীয় ঘন্টাটা শুরু করতে চাই। এবং এই চলচ্চিত্রটি কিন্তু বাংলাদেশ, মানে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছিল এবং একই 8টা ক্যাটাগরিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল, এবং যার মধ্যে অনেক অনেক অনেক অনেক কি বলে যে ক্যাটাগরিগুলো বিশেষভাবে উল্লেখিত। যাই হোক, চলে যেতে চাইবো গানে। গান এবং গান বিজ্ঞাপনের পর ফিরে আসছে আবারও, সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM।

ফিরে এলাম আবারও বিরতির পর চলছে শুক্রবার সন্ধ্যার বিশেষ আয়োজন রেট্রো ক্যাফে। ফাহাদ আছি তোমার সঙ্গে 7:17 এবং এই মুহূর্তে আমরা 70-এর দশকের আরও একটা কালজয়ী চলচ্চিত্রের গান শুনব। তবে যেই গানটা আমরা শুনব সেই গানটা যেই চলচ্চিত্রের সেটি মুক্তি পেয়েছিল 1978 সালে। চলচ্চিত্রটির নাম গোলাপি এখন ট্রেনে। এই চলচ্চিত্রটিও পরিচালনা করেছিলেন আমজাদ হোসেন এবং এই চলচ্চিত্রেরও সঙ্গীত পরিচালক ছিলেন আলাউদ্দিন আলী। এবং গানটি যিনি গেয়েছেন তিনি আমাদের বাংলাদেশের অন্যতম জীবন্ত কিংবদন্তী সাবিনা ইয়াসমিন। এই চলচ্চিত্রে যারা যারা অভিনেতা অভিনেত্রীরা ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ববিতা ম্যাম, ফারুক, আনোয়ারা, রশন জামিল, আনোয়ার হোসেন সহ আরও অনেকে অনেকে। এবং এই চলচ্চিত্রটিও কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিল। এবং এই চলচ্চিত্রের যেই গানটি আমরা এই মুহূর্তে শুনতে চাই সেই গানটির নাম হচ্ছে হায় রে কপাল মন্দ। চমৎকার এই গান এবং আরও কিছু গান বিজ্ঞাপনের পর ফিরে আসছে আবারও। সে অব্দি সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6।

দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: শুনছেন দিন রাত রেডিও, দিন রাত রেডিও, দিন রাত 93.6 FM, 6 FM, 6 FM, 6 FM, 6 FM।

ফিরে এলাম আবারও বিরতির পর। ঘড়ি কাটা বলছে 7:33 এবং চলছে রেট্রো ক্যাফে। ফাহাদ আছি তোমার সঙ্গে এই মুহূর্তে আরও একটা অসাধারণ 70-এর দশকের সিনেমা নিয়ে কথা বলার জন্যে। এবং এই সিনেমার যে গানটা আমরা বাজাতে চাই সেটা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কিংবদন্তি সঙ্গীত শিল্পী আব্দুল জব্বার গেয়েছেন এবং গানটার কথা লিখেছিলেন আহমদ জামান চৌধুরী। গানটার সঙ্গীত পরিচালনায় ছিলেন রবিন ঘোষ এবং যেই চলচ্চিত্রের গান এটি সেটি হচ্ছে পিচ ঢালা পথ। এই চলচ্চিত্রটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের আরও এক বছর আগে মুক্তি পেয়েছিল 1970 সালে, এবং যেখানে প্রধান চরিত্র অভিনয় করেছিলেন বাংলাদেশের নায়করাজ রাজ্জাক এবং ববিতা সহ আনিস, নারায়ণ চক্রবর্তী, তেজেন চক্রবর্তী, মায়া হাজারিকা সহ আব্দুল জলিল প্রমুখ। এবং এই পুরো চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনাতেই ছিলেন রবিন ঘোষ। আর এই চলচ্চিত্রের অন্যতম সুর ছিলেন হচ্ছেন গাজী মজহারুল আনোয়ার এবং ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। এবং এই চলচ্চিত্র থেকে আমরা যে গানটি শুনতে চাই সেই গানটিও এই চলচ্চিত্রের কী বলে যে মূল যে গান থেকে থাকে সেটা, অর্থাৎ পিচ ঢালা পথ। এই গানটা শুনবো এবং এই গান আর কিছু গান বিজ্ঞাপনের পর ফিরে আসবো আজকের আয়োজনে একদম শেষবারের মতো। সে অব্দির সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM।

0: শুনতে থাকুন রেডিও দিনরাত 93.6 FM.
1: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
2: Radio Dinrat 93.6 FM. 2. Light up.

সবাইকে স্বাগত করছি আজকের আয়োজনের সর্বশেষবারের মতো। এবং এতটা সময় জুড়ে চলছিল রেট্রো ক্যাফে, ফাহাদ আছি এবং ছিলাম তোমার সঙ্গে দীর্ঘ এই 2 ঘন্টা জুড়ে। ঘড়ি কাটা বলছে 7:45। আজকের মতো এখান থেকেই বিদায় নিব। তবে বিদায় নেওয়ার আগে যেই গানটা বাজিয়ে তোমাকে শুনিয়ে আজকের মতো বিদায় নিতে চাই, এই চলচ্চিত্রটিও মুক্তি পেয়েছিল 1978 সালে এবং নাম ছিল সারেং বউ। আর যেই গানটি আজকে আমরা শুনতে শুনতে বিদায় নিব, সেই গানটি আমাদের অন্যতম পছন্দের গান ওরে নীল দরিয়া। গানটি গেয়েছিলেন আব্দুল জব্বার, গানটি লিখেছিলেন মুকুল চৌধুরী, গানটি সুর করেছিলেন আলম খান এবং একই সঙ্গে এই গানটির পেছনে আরও যারা যারা জড়িত ছিলেন তারা হচ্ছেন আরও অনেক বড় বড় একজন কালজয়ী গীতিকার সুরকার এবং একই সঙ্গে সঙ্গীত পরিচালকেরা। এই চলচ্চিত্রটিও মুক্তি পেয়েছিল 1978 সালে। যেই চলচ্চিত্রের পরিচালক ছিলেন আব্দুল্লাল মামুন, চলচ্চিত্রটি লিখেছিলেন শহীদুল্লাহ কায়সার এবং একই সঙ্গে এই চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ফারুক সহ কবরী, একই সঙ্গে আরিফুল হক, মাস্টার অনু, বাবর, হাসান ইমাম সহ আরও অনেকে অনেকে। ঠিক আছে, তো এই চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ গানটি শুনতে শুনতে আমরা আজকের মতো বিদায় নিয়ে নিব। বিদায়ের আগে প্রত্যেকটা বন্ধুকে জানাই অনেক বেশি ধন্যবাদ, যারা যারা পুরো আয়োজনটা জুড়ে আমার সঙ্গে ছিল এবং এখন অবধি আছো। বিশেষ করে আমি জহুরের কাছ থেকেও কথা লিখেছো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এবং আজকের মতো এখান থেকেই বিদায় নিতে হচ্ছে। প্রত্যেকটা বন্ধুকে জানাই ধন্যবাদ এবং সবাইকে জানাই শুভরাত্রি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর সবচাইতে বড় কথা, সবসময় সবসময় সবসময় শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM।

0: সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। ওভার স্পিডিং বা অতিরিক্ত গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো, মোড় ঘোরানোর সময় ওভারটেকিং করা এবং লেন পরিবর্তনের সময় ইন্ডিকেটর লাইটে না জ্বালানো, এখান থেকে হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। ট্রাফিক আইন মেনে চললেই কমে আসে দুর্ঘটনার সম্ভাবনা। আসুন ট্রাফিক আইন মেনে চলি, থাকি সুন্দর, থাকি নিরাপদ, থাকি জনস্বার্থে। রেডিও দিনরাত 93.6 FM।
1: রেডিও দিনরাত ঘড়ির কাঁটা,
2: এখন সময় রাত 8টা।
3: বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, সময় হয়েছে আরো বেশি সচেতন হবার। জ্বর হওয়া, অতিরিক্ত মাথা ব্যথা, চোখের চারপাশে ব্যথা, পেশিতে ও হাড়ের গিটে ব্যথা, বমি বমি ভাব, ত্বকে লাল ছোপ ছোপ দাগ, নাক থেকে রক্তপাত, এই সবই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার লক্ষণ। যদি এই লক্ষণগুলো 7 থেকে 10 দিনের মধ্যে দেখা যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM। প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। ডেঙ্গু জ্বরে যেন আক্রান্ত না হই, সেজন্য আমাদের উচিত কিছু জরুরি বিষয় সম্পর্কে জেনে রাখা। জনবসতিপূর্ণ এলাকায় না থাকা, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, মশা তাড়ানোর ঔষধ ব্যবহার করা, বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করা, মোজা পরা, জানালায় নেট লাগানো অথবা দরজা জানালা বন্ধ করে রাখা। জেনে রাখা ভালো, সাধারণত দিনের বেলা ও সন্ধ্যার সময় ডেঙ্গু মশা কামড়ায়। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM। গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকুন। আপনার এক মুহূর্তের অসতর্কতা থেকেই হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। মনে রাখবেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার কোনো বিকল্প নেই। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
4: রেডিও দিনরাত 93.6 FM।

0: আমাদের খাবারের চাহিদা পূরণে কৃষক বন্ধুদের যে অবদান তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট।
1: তবু আজ অনুষ্ঠান থেকে সব কৃষক বন্ধুকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
0: এবার আমাদের মূল পরিবেশনায় সবাইকে সাধারণ করবো।
1: এটা আমি শুরুতেই সবজির কথা বলতে চাই। সবজি আমাদের খাবারের চাহিদা এবং পুষ্টি চাহিদা দুই পূরণ করে।
0: বলা যায় সবজি আমাদের শরীরের জন্য খুবই দরকারি খাবার। এই সবজি ছাড়া আমাদের কেন চলেই না?
1: এখন কথা হল সবজি তো দরকার, আর এই সবজি কিভাবে পাওয়া যায় এই ব্যাপারটি নিয়ে আমাদের ভাবা চাই।
0: বিশেষ করে নিরাপদ সবজি আমরা সবাই চাই, আর এই জন্য একটু করতে হবে তাই এবার জানবো সব।
1: জানবো সাক্ষাৎকারমূলক আলোচনা যার বিষয়গুলো নিরাপদ সবজি উৎপাদন পরিষদ। সাক্ষাৎকার গ্রহণে আছে মোহাম্মদ ইফতার কাদের।
2: আমরা প্রতিনিয়ত নানা ধরনের সবজি উৎপাদন করছি, যার জায়গা আমরা প্রতিটি চেষ্টা করছি জায়গা থেকে নানা ধরনের

0: বিচার পর্ষদ সম্পর্কে এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে রয়েছেন কৃষি বিদ্যুৎ অপারভূত অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আড়াই হাজার নারায়ণগঞ্জ। আজকের আয়োজনের শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই, নিরাপদ সবজি উৎপাদন কৌশল বলতে আমরা কি বলছি?
1: নিরাপদ সবজি উৎপাদন কৌশল হচ্ছে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল তথা সবজি উৎপাদন পদ্ধতি। নিরাপদ সবজি উৎপাদনের কৌশলগুলো হল উত্তম কৃষি চর্চা বা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বা ক্যাপচন বা কীটনাশক ও সারের ব্যবহার যথা সম্ভব কমিয়ে জৈবিক পদ্ধতি যেমন ফেরোমন ফাঁদ দক্ষণ টাইকোডোমা ব্যবহার সঠিক মাত্রায় এবং সঠিক সময়ে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ জৈব সার জৈব প্রযুক্তির ব্যবহার সঠিক সময় শক্তি সংগ্রহ এবং বছরব্যাপী মৌসুম ভিত্তিক উৎপাদন পরিকল্পনা গ্রহণ এসবগুলো মিলে নিরাপদ উৎপাদন কৌশল বুঝেছে।
0: আপনার কাছে নিরাপদ উৎপাদন কৌশল আপনি বলছিলেন, এটা

আর শিল্পী হলেন কল্যাণী।

যন্ত্রণা হলো সেটা আমাদের কানকে আরো কিছু শুনতে চায়, যার মধ্যে থাকবে দরকারি কথার আওয়াজ।

Thank you.

আমরা আপনাদের সাথে নিরাপদে অল্প খরচে নিশ্চিতভাবে আমরা আপনাদের কাছে

ভাইরাস রোগ প্রতিরোধ দ্রুত শনাক্তকরণ ও আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে সময়মত গুরুত্বপূর্ণ করে গুরুত্ব আরোপ করেছেন জাতীয় সংসদের চিফ ইসলামুল। আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম আন্তর্জাতিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই গুরুত্ব আরোপ করেন। চিফ বলেন, মানসম্মত আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

রক্তদানের মাধ্যমে তাদের প্রযোজনকে স্মরণ করতে নিবেদন করবেন।

약하다고.

প্রতিবারে আন্তর্জাতিক সংবাদ। সাবেক জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান শান্তি আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার অবদানের স্বীকৃতি বিষয়ে তাকে পুরস্কার দেওয়া হয়েছে। আজ নরওয়েজিয়ান নোবেল কমিটি এই পুরস্কার ঘোষণা করে। নাভি পিল্লাই দক্ষিণ আফ্রিকায় একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করে। সেই সময় দেশটিতে গভীরভাবে কথিত বর্ণবৈষম্যের বিরুদ্ধে তিনি সোচ্চার ভূমিকা পালন করেন। পুরস্কার ঘোষণা করে নাইজেরিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়ানটন বলেন, নাভি পিল্লাই আন্তর্জাতিক

আরও বলেন মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা অব্যাহত থাকায় ইরান আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে জবাব দেবে। সংযুক্ত আরব আমিরাতের

প্রতিদান করে। জবাবে অস্ট্রেলিয়া নারী দল 25 ওভার 4 বলে এই উইকেটখানে 168 রান করে। টার্গেট বল চ্যাম্পিয়নশিপ, নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত প্রেসিডেন্টস কাপ ইন্টারন্যাশনাল টার্গেট বল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী ও পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ দল

করে। সবশেষে আবহাওয়া, আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 7 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো

প্রোগ্রামগুলো আরও একবার আন্তর্জাতিক আকাশ পথে দেশের সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সরকারের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে 35টি নতুন উড়োজাহাজ উন্নত দেশগুলোর মতো বাংলাদেশের সড়কের পাশে সাইকেল চালানোর আলাদা লেন বাস্তবায়ন করতে চায় সরকার চট্টগ্রামের পতেঙ্গা দেশের প্রথম সাইকেল পরিকল্পনা দেশের সব ধরনের মানুষের শান্তিপূর্ণ অবস্থানের ঐতিহ্য অক্ষুণরা পরিবর্তন সড়ক বাণিজ্য ও শিল্প মন্ত্রী খেলাধুলার মাধ্যমে মাদক মুক্ত সমাজ গঠন করা সম্ভব নিজেদের তথ্য ও সংস্কৃতি শান্তিতে নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কর্মী নাবি ইংলাক এবং আবুধাবিতে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার একমাত্র ক্রিকেট টেস্টের প্রথম দিন শেষে টাইগারদের প্রথম ইনিংসে সংগ্রহ আর বিজেপি 317 রান খবর শেষ হল এখন শুনুন সংবাদ প্রতিনিধি আলফিনুল ইসলাম কর্তৃক মনে রাখার শিশুকাল শৈশব ও তরুণ বয়স জীবনের

0: এখন সময় রাত 9টা।
1: 93.6 FM
2: Showbiz Showcase।

0: Welcome, welcome, welcome, welcome everyone. Shuncho Radio Din Raat 93.6 FM Sadia Showbiz Showcase niye hazir hoye giyechi tik tik shukrobar raat 9tar dike. Yes, ami tomader kotha diye rekhechhilam je shukrobare ei je Friday night e fun night kore tolar jonno RJ Sadia tik tik 9tay Showbiz Showcase e hazir hoye jabo. Ami amar kotha rekhechi. এখন কিন্তু এক্স্যাক্টলি 9টা বেজে গিয়েছে, আমি ঠিক সেই সময় চলে এসেছি। আর এই যে বলছি যে ফ্রাইডে নাইটটাতে একটু ফান করার জন্য, একটু আড্ডা দেওয়ার জন্য এখানে আমি এই ছুটির রাতে হাজির। তোমাকে যেটা করতে হবে আড্ডায় ঝটপট করে যুক্ত হয়ে যেতে হবে, আর সেটার উপায় খুবই সহজ। চাইলে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারছো 01777077769, এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করো, অথবা ফেসবুকের থ্রুতে কানেক্টেড হয়ে যাও। আর সেটার জন্য যেটা করো, ভিজিট করো আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 FM এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ ভিজিট করলে পেয়ে যাবে একটা লেটেস্ট পোস্ট, উইচ ওয়ান ইজ শোবিজ শোকেস। সেই পোস্টটাতে গিয়ে লাইক এবং কমেন্টের মাধ্যমে সরাসরি কানেক্টেড হয়ে যাও, জানিয়ে দাও মনের আপডেট। আমি যেটা করছি, দিন তারিখের আপডেটটা দিয়ে দিচ্ছি। আজ শুক্রবার 9 অক্টোবর 2026, 24 আশ্বিন, 1433 দিন তারিখের আপডেট তো দিয়ে দিলাম। আজকে ছুটির দিনটাতে কী কী করলা সেটার আপডেট দিতে নিশ্চয়ই ভুলব না। অ্যান্ড রাইট নাও, যেহেতু আমরা শোবিজ শোকেসের একেবারে শুরুতে আছি, যেটা করছি চলে যাচ্ছি গানে। রাইট নাও শোবিজ শোকেসের একেবারে শুরুতে ওয়েট করছে একটা সেগমেন্ট, উইচ ওয়ান ইজ ক্যাসেট প্লেয়ার। ক্যাসেট প্লেয়ারে যেটা করছি, পুরাতন দিনের কিছু চমৎকার গান, কিছু চমৎকার গান তোমাদের জন্যই প্লে করে দিচ্ছি। কিছু চমৎকার গান আর কমার্শিয়াল শুনি ফিরছি আবারও। কোথাও যেতে পারবেন, আমার সাথে থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM, লাইট অফ ইউর ওয়ার্ল্ড।
1: ক্যাসেট প্লেয়ার, এখন শুনবেন প্রথম গান।

0: Cassette Player 93.6 FM.
1: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন।
2: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
3: রাধুনি রেডি মিক্স আর লাগবে, ও হ্যাঁ রাধুনি রেডি মিক্স।
2: মজা করছো, শুধু রাধুনি রেডি মিক্স?
3: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
4: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
1: দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে, প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে, খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে, বিশুদ্ধ পানি পান করতে হবে, তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে, অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। পানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে, অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
5: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
6: অবশ্যই হবে,
5: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসেকম 2 ঘন্টা।
6: 2 সেকেন্ড
5: কি বলো?
6: দোকানে গিয়ে রাধুনি রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
5: রাধুনি রেডি মিক্সে সব হয়,
6: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
4: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
7: এক্সপেরিয়েন্স করুন মিরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
8: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
6: হ্যাঁ পোলাও,
8: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
6: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
8: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
4: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
9: ছত্রাক বা ফাঙ্গাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে আমাদের যেসব সাবধানতা মেনে চলতে হবে, ত্বক শুষ্ক এবং পরিষ্কার রাখুন, নিয়মিত আপনার ব্যবহৃত মোজা ও অন্তর্বাস পরিবর্তন এবং পরিষ্কার করুন, যে কোনো পশু পাখি স্পর্শ করার পরে হাত ভালো করে ধুয়ে নিন, ব্যবহৃত কাপড় সূর্যের আলোতে ভালো করে শুকিয়ে নিন, নিয়মিত গোসল করুন, অন্যের ব্যবহৃত গামছা জুতা চিরুনি ব্যবহার করবেন না, বাথরুমে খালি পায়ে প্রবেশ করবেন না, ঢিলে ঢালা অথবা সুতি কাপড় পরিধান করুন, আক্রান্ত ত্বক কিংবা ধারালো কিছু দিয়ে চুলকাবেন না, ত্বকের যে কোনো সংক্রমণে ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ঔষধ গ্রহণ করবেন না। জনস্বার্থে স্কয়ার ফার্মাসিউটিক্যালস PLC এবং রেডিও দিনরাত 93.6 FM।

প্রতিদিন আমাদের চারপাশে চলতে থাকে হাজার রকমের শব্দের তীব্রতা। গাড়ির হর্ন, লাউডস্পিকার, নির্মাণ কাজের আওয়াজ, আরো কত কি, যা কেবল বিরক্তির কারণই নয়, ভয়ঙ্কর ক্ষতিরও কারণ। শব্দদূষণ আমাদের শ্রবণ শক্তি হ্রাস করে, ঘুমের সমস্যা তৈরি করে, এমনকি হৃদরোগ আর মানসিক চাপও বাড়ায়। সেই সাথে শিশুর শারীরিক ও মানসিক বিকাশেও ফেলে নেতিবাচক প্রভাব। তাই আসুন সবাই সচেতন হই, অপ্রয়োজনে হর্ন না বাজাই, লাউডস্পিকার সীমিতভাবে ব্যবহার করি, আর শব্দ দূষণ রোধে এগিয়ে আসি। আমাদের অঙ্গীকার হোক শান্ত পরিবেশ, সুস্থ জীবন। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

আমরাও একটু ভালোর সাথেই কাটুক ওদের শৈশব, যে ভালোটা নিশ্চিত করেছে স্কোয়ারের চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এতে টেস্টিং সল্ট নেই, স্বাদেও দারুণ। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।

ফিরেল আবার শুনছো রেডিও দিন রাত 93.6 FM। সাদি আছি শোবিজ শোকেস নিয়ে, আর সময় বলছে এখন এক্স্যাক্টলি 9:25। আছি প্রথম ঘন্টা, এন্ড প্রথম ঘন্টাটা তোমাদের খুব পছন্দের ঘন্টা এটা আমি জানি, কারণ এই ঘন্টায় আসলে ব্যাক টু ব্যাক সেগমেন্ট থাকে। কিছুক্ষণ আগে আমরা ক্যাসেট প্লেয়ার শুনছিলাম, ক্যাসেট প্লেয়ারের পরপর কিন্তু আরও একটা চমৎকার সেগমেন্ট আছে, সেই সেগমেন্টে যাবো। বাট সেগমেন্টে যাওয়ার আগে তোমাদেরকে একটা বিশেষ খবর জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে আগামীকালকে তোমাদের সবার পছন্দের সেলিব্রিটি পডকাস্ট শো বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে নতুন এপিসোড চলে আসবে। অ্যান্ড তুমি কি জানো এবারে নতুন এপিসোডে কোন অতিথি থাকছে, কে থাকছেন এবারের আরআরকেতে, বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকের নিউ এপিসোডে হচ্ছে কে থাকছেন একটু গেস করো তো। ওয়েল, আমার খুব পছন্দের একজন সিঙ্গার আসছেন, তিনি হচ্ছেন কনক চাপা। কনক চাপা আগামীকালকের এপিসোডে থাকছে, আর এই এপিসোডটা শোনার জন্য অবশ্যই রেডিও দিন রাত 93.6 FM এ কান পেতে থাকতে হবে রাত 9টার দিকে, অ্যান্ড চোখ রাখতে হবে মাছরাঙা টেলিভিশনের পর্দায়। আর পরবর্তীতে তুমি যদি চাও যে বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকের পুরো এপিসোডে এই এপিসোডটা তুমি এনজয় করবা পরবর্তীতে, এটা যদি চাচ্ছ, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রেডিও দিন রাত 93.6 FM এ অবশ্যই ভিজিট করতে হবে। এনিওয়েজ যেটা বললাম, সেগমেন্ট ওয়েট করছে, তো এখন যেটা করবো সেগমেন্টে চলে যাবো। রাইট নাও ওয়েট করছে বাংলা হ্যাট্রিক ব্রট ইউ বাই চপস্টিক, যেখানে পরপর তিনটা বাংলা ফোক সং প্লে করে থাকি। সো আজকে প্রথমে যে গানটা প্লে করে দিচ্ছি সেই গানটা হচ্ছে রসিক আমার মন বান্ধিয়া, এরপরে দ্বিতীয় গানটা থাকছে কিছুদিন মনে মনে, আর তৃতীয় গানটা হলো নিথুর কালা। সো এই তিনটা গান সহ আর কিছু চমৎকার গান আর কমার্শিয়াল শুনে ফিরছি এই ঘন্টার শেষের দিকে। সো স্টে টিউন্ড।

0: আমরাও চাই শুধু ভালোর সাথেই কাটুক ওদের শৈশব, যে ভালোটা নিশ্চিত করেছে স্কোয়ারের চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এতে টেস্টিং সল্ট নেই, স্বাদেও দারুণ। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।
1: রেডিও দিন রাতের পরিবেশনায় বাংলা হ্যাট্রিক, নিবেদক চপস্টিক নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।
2: এখন শুনবেন প্রথম গান।

0: আমরাও চাই শুধু ভালোর সাথেই কাটুক ওদের শৈশব, যে ভালোটা নিশ্চিত করেছে স্কোয়ারের চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এতে টেস্টিং সল্ট নেই, স্বাদেও দারুণ। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।
1: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
2: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটা কি ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
3: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
4: রেডিও দিনরাত 93.6 FM।
5: শোবিজ শোকেস।

কণ্ঠশীল তাতে ফিরে এলাম আবারও শুনছো রেডিও দিন রাত 93.6 FM। সাথে আছি শোবিজ শোকেস নিয়ে, আর সময় বলছে এখন এক্স্যাক্টলি ঘড়ির কাঁটায় কাঁটায় 9:46, তার মানে কিন্তু আমরা আছি প্রথম ঘণ্টার শেষের দিকে। প্রথম ঘণ্টার শেষের দিকে যেটা করছি, বেশি একটা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গানে, কিছু চমৎকার গান শুনবো, দিন ফিরবো নতুন ঘণ্টা নিয়ে, তোমাদের সবার পছন্দের ঘণ্টা নিয়ে, লাইভের ঘণ্টা নিয়ে। তো ইয়েস, চলে যাচ্ছি গানে। রাইট, তো ডন উইলিয়ামসের লিসেন টু দ্য রেডিও এই গানটা প্লে করে দিচ্ছি। এই গানটা সহ আর কিছু চমৎকার গান শুনে ফিরছি দ্বিতীয় ঘণ্টা নিয়ে।

0: ফিরে এলাম আবারও শুনছো রেডিও দিন রাত 93.6 FM। সদিয়ে আছি শোবিজ শোকেস নিয়ে, আর সময় বলছে 10:01, আছি শেষের ঘন্টায়, দ্বিতীয় ঘন্টায় আছি। আর এই ঘন্টাটা তোমাদের সব থেকে পছন্দের ঘন্টা, আই নো দ্যাট, বিকজ এই ঘন্টায় সেগমেন্ট তো থাকি, পাশাপাশি লাইভ আড্ডাও থাকে। সো ইয়েস, ঘন্টা শুরুতেই যেটা করছি কানেক্টেড হওয়ার নিয়মগুলো বলে দিচ্ছি আরও একটিবার। চাইলে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারছো 01777077769, এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করো, অথবা ফেসবুকের থ্রুতে কানেক্টেড হয়ে যাও। আর সেটার জন্য যেটা করো, ভিজিট করো আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ, রেডিও দিন রাত 93.6 FM এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজটি ভিজিট করলে পেয়ে যাবে একটা লেটেস্ট পোস্ট উইথ শোবিজ শোকেস। সেই পোস্টটাতে গিয়ে লাইক এবং কমেন্টের মাধ্যমে সরাসরি কানেক্টেড হয়ে যাও, জানিয়ে দাও মনের আপডেট। আমি জানিয়ে রাখছি এই ঘন্টা শুরু হয়েছে সেগমেন্টের থ্রুতে, উইথ ওয়ান ইজ সো সংস ব্রট ইউ বাই মেরিল, যেখানে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট থেকে একটা লাইভ পারফরমেন্স প্লে করে থাকি। সো আজকে প্লে করে দিচ্ছি সুন্দরী কমলের গানটা, এই গানটা সহ আরও কিছু চমৎকার গান আর কমার্শিয়াল শুনিয়ে যেটা করবো লাইভ আড্ডা নিয়ে ফিরে আসবো। সো ইয়েস, তোমাকে যেটা করতে হবে, আমার সাথে থাকতে হবে, শুনতে থাকতে হবে রেডিও দিন রাত 93.6 FM, লাইট অফ ইউর ওয়ার্ল্ড।
1: সোল সং ব্রট টু ইউ বাই মেরিল।

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপপ্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
2: বা ফাঙ্গাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে আমাদের যেসব সাবধানতা মেনে চলতে হবে: ত্বক শুষ্ক এবং পরিষ্কার রাখুন, নিয়মিত আপনার ব্যবহৃত মোজা ও অন্তর্বাস পরিবর্তন এবং পরিষ্কার করুন, যে কোনো পশু পাখি স্পর্শ করার পরে হাত ভালো করে ধুয়ে নিন, ব্যবহৃত কাপড় সূর্যের আলোতে ভালো করে শুকিয়ে নিন, নিয়মিত গোসল করুন, অন্যের ব্যবহৃত গামছা জুতা চিরুনি ব্যবহার করবেন না, বাথরুমে খালি পায়ে প্রবেশ করবেন না, ঢিলে ঢালা অথবা সুতি কাপড় পরিধান করুন, আক্রান্ত স্থানে নখ কিংবা ধারালো কিছু দিয়ে চুলকাবেন না, ত্বকের যে কোনো সংক্রমণে ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ঔষধ গ্রহণ করবেন না। জনস্বার্থে স্কয়ার ফার্মাসিউটিক্যালস PLC এবং রেডিও দিনরাত 93.6 FM।
3: প্রতিদিন আমাদের চারপাশে চলতে থাকে হাজার রকমের শব্দের তীব্রতা, গাড়ির হর্ন, লাউডস্পিকার, নির্মাণ কাজের আওয়াজ, আরো কত কি, যা কেবল বিরক্তির কারণই নয় ভয়ঙ্কর ক্ষতিরও কারণ। শব্দদূষণ আমাদের শ্রবণ শক্তি হ্রাস করে, ঘুমের সমস্যা তৈরি করে, এমনকি হৃদরোগ আর মানসিক চাপও বাড়ায়, সেই সাথে শিশুর শারীরিক ও মানসিক বিকাশেও ফেলে নেতিবাচক প্রভাব। তাই আসুন সবাই সচেতন হই, অপ্রয়োজনে হর্ন না বাজাই, লাউডস্পিকার সীমিতভাবে ব্যবহার করি, আর শব্দ দূষণ রোধে এগিয়ে আসি। আমাদের অঙ্গীকার হোক শান্ত পরিবেশ, সুস্থ জীবন। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
4: রেডিও দিনরাত 93.5.

0: find six of them.
1: Showbiz Showcase.
2: Welcome back once again. Shuncho Radio Din Raat 93.6 FM. Sari aachi Showbiz Showcase niye ar shomoy bolche ekhon exactly 10ta beje 18 minute live er ghonte achi ar already ami live e chole eshechi. Jara jara ajker live er opekkhay chile chatpot kore live e jukto hoye jao ar shei khetre tomake jeta korte hobe visit korte hobe amader official Facebook fan page. রেডিও দিন রাত 93.6 FM এর অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজটি ভিজিট করলে পেয়ে যাবে একটা লেটেস্ট পোস্ট উইচ ওয়ান ইজ শোবিজ শোকেস এর লাইভ আর্ট। সেই পোস্টটাতে গিয়ে লাইক এবং কমেন্টের মাধ্যমে সরাসরি কানেক্টেড হয়ে যাও, জানিয়ে দাও মনের আপডেট। অ্যান্ড যারা অলরেডি লাইভে যুক্ত আছো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই লাইভটা শেয়ার করে দাও নিজের প্রোফাইলে, যেন তোমার বন্ধুরাও আজকের এই লাইভে যুক্ত হতে পারে। আজকের এই লাইভটা আমার পার্সোনালি খুবই থাকে না যে মনের খুব কাছের জায়গার থেকে এই লাইভটা আজকে করছি, কজ আজকের এই লাইভের ক্যাপশন অলরেডি দেখতেই পাচ্ছ, আজকে মুভি রেকমেন্ডেশন থাকবে। আজকের লাইভে বেসিকলি নানা পাটেকার স্যারের কিছু চমৎকার মুভি আমি রেকমেন্ড করব। অ্যাকচুয়ালি ওনার সবগুলো মুভি খুবই দুর্দান্ত মুভি করেছেন উনি, সো তার সবগুলো মুভি অনেক ভালো। তো আজকে সেই মুভিগুলোর রেকমেন্ডেশন থাকবে যে তুমি তার কোন মুভিগুলো দেখতে পারো। আর আজকের এই লাইভের মূল উদ্দেশ্য এটাই, তার প্রতি আসলে শ্রদ্ধা জানানো। কারণ আমরা সবাই জানি গতকালকে একটা নিউজ দেখার পর আসলে আমি অ্যাকচুয়ালি ঘুম থেকে জাগার পর যখন আমি নিউজটা দেখেছি আমার মন লিটারালি ভেঙে গিয়েছে। তো আমি তখনই চিন্তা করেছিলাম আজকে যখন আসবো শোবিজ শোকেসে, যখন আসবো তখন তাকে নিয়ে গল্প আড্ডা হবে, তার অনেক মুভির রেকমেন্ডেশন আমি তোমাকে দিব। আর যেটা হচ্ছে আমি বলছিলাম যে যেই কারণে আমার মনটা ভেঙে গিয়েছে, আর শুধু আমার কেন, আমার কাছে মনে হয় যে নানা পাটেকার স্যারের যারা ভক্ত আছে তাদের সবারই মন ভেঙে গিয়েছে। কারণ পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি আসলে গতকালকে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। সো আমি সবসময় একটা কথায় বিশ্বাস রাখি, সবসময় এই কথাটা আমি বলি অনেক, যে আর্টিস্ট হওয়ার একটা সৌভাগ্য হচ্ছে এটা, যখন একজন আর্টিস্ট মারা যান তখন আসলে সেই আর্টিস্ট পৃথিবীতে আসলে নিজের শিল্পগুলো ছেড়ে যান, মানে রেখে যান, নিজের সেই শিল্পগুলো হচ্ছে রেখে যান। সেটার কারণে আসলে আমরা ভবিষ্যতেও মানে থাকে না যে সবসময় তাদের এই শিল্পগুলো দেখতে পারি, তাদের সেই শিল্পের প্রতি শ্রদ্ধা জানাতে পারি। সো আজকে নানা পাটেকার স্যারের আমার সুন্দর মুভির কিছু রেকমেন্ডেশন থাকবে যেগুলো তোমরা দেখতে পারো। কারণ আসলে পৃথিবীতে আসলে আমরা কোনো মানুষই তো চিরজীবন থাকতে পারবো না, এটা আসলে সম্ভব না, কিন্তু তার এই শিল্পকর্ম অবশ্যই পৃথিবীতে চিরজীবন থেকে যাবে। আর সেগুলো আমরা আসলে এরকম থাকে না যে যখনই সময় সুযোগ পাচ্ছি তখনই দেখতে পাচ্ছি, আর তাকেও যখন আমরা মনে করছি তখনও আমরা সেই সিনেমাগুলো দেখতে পারবো। তো আজকে সেই মুভিগুলোর রেকমেন্ডেশন থাকবে যেগুলো তার খুব খুব খুব মানে থাকে না যে নানা পাটেকার স্যারের এমন মুভি রেকমেন্ডেশন থাকবে যেগুলো আসলে খুবই খুবই খুবই পপুলারিটি পেয়েছে। অ্যান্ড বলা চলে তিনি এমন একজন মানুষ, মানে ধরো মিলেনিয়ালস যারা আছে তারা তো তার মুভি দেখে বড় হয়েছে, সেগুলো অনেক এনজয় করেছে। এখনকার যুগের যারা আছে, যারা জেনজি আছে, তাদেরও খুব খুব পছন্দের একজন মানুষ। কারণ নানা পাটেকার স্যারের আসলে বিশেষ করে আমরা জেনজিরা তো আসলে মিমস বলতেই পাগল, রাইট? সো যখনই পাটেকার স্যারের কোনো মিমস চলে আসে ওয়েলকাম মুভির অথবা অন্য কোনো মুভির মিমস চলে আসে, মনটা ভালো হয়ে যায়, রাইট? সো আজকে সেই সকল মুভির রেকমেন্ডেশন থাকবে। অল রাইট, অনেকে অলরেডি যুক্ত হয়ে গিয়েছে, আগে তোমাদের কমেন্টসগুলো পড়বো। কে কে আছে? রাফি আছে, আব্দুর রাফি আছে, লিখেছে আসসালামু আলাইকুম, সাদিয়া মনি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? আর বলেছো যে তুমি বলার আগেই লাইভটা শেয়ার করে দিয়েছে। ওকে, যারা এখনও লাইভ শেয়ার করো নাই তারা অবশ্যই অবশ্যই লাইভ শেয়ার করে দাও। আর বলেছ কি, আমি কিন্তু চলে এসেছি সময় মতন। হ্যাঁ, একদম সময় মতো চলে এসেছ। আচ্ছা, হৃদয় আছে বলেছ যে আপি চলে আসলাম ফার্স্ট টাইম, কেমন আছেন আপনি? ওকে, আমি তো ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো সেটা অবশ্যই জানো, ডেইজিকে মেনশন করে দিয়েছে। সো এরকম করেই কিন্তু বন্ধুদেরকে মেনশন করে দিতে পারছো। আচ্ছা, হৃদয় লিখেছে যে নয়েজ একদম ঠিকঠাক আছে, মানে একদম মানে সব কিছু শব্দ, সব কিছু সাউন্ড, সব কিছু ঠিকঠাক আছে, যাক একটু আশ্বাস পেলাম। এনিওয়েজ, যেটা নিয়ে গল্প আড্ডা হচ্ছিলো, নানা পাটেকার স্যারের আসলে মুভি নিয়ে আজকে অনেক রেকমেন্ডেশন থাকবে, তার কিছু চমৎকার চমৎকার মুভি নিয়ে আজকে গল্প আড্ডা হবে। তো প্রথমে আমি সেই মুভিটার কথা বলবো যে মুভিটা দেখে আমি নানা পাটেকার স্যারকে প্রথম চিনেছি, মানে তার যেই সিনেমাটা দেখে আমি প্রথম জানতে পেরেছি এরকম দুর্দান্ত পারফরমেন্স করতে পারে, এরকম মানুষ আসলে এক্সিস্ট করে, সেই মুভিটা হবে খামোশি দ্য মিউজিক্যাল। এটা আমার ভীষণ পছন্দের একটা সিনেমা, আর এই সিনেমাটা আসলে আমি বলবো আমার জন্মেরও আগের সিনেমা। সো আমি একটু মানে থাকে না যে আমার একটু বোধ শক্তি হওয়ার পর, মানে সিনেমা বুঝি এরকম এরকম সময় হওয়ার পর আমি এই সিনেমাটা দেখেছি। আমার এখনও মনে আছে আমি এই সিনেমাটা যখন প্রথম দেখেছিলাম আমি অনেক ছোট ছিলাম, আমি মেবি স্কুলেও ভর্তি হইনি, এত ছোটো ছিলাম, আমি অনেক ছোটো ছিলাম, আর টেলিভিশনে এই সিনেমাটা প্রায় আসতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, এই সিনেমাটা দেখার প্রতি আগ্রহ হওয়ার মূল কারণ এটাও ছিল যে এই সিনেমার গানগুলো, এই যে খামোশি দ্য মিউজিক্যাল এই সিনেমার গানগুলোর কথা বলছে, আমার মনে হয় এই সিনেমার গান শুনে নাই এমন মানুষ নাই, লাইক বাহকি দারমিয়া টপ নচ সং, তারপর ইয়ে দিল সুন সুন রাহা হ্যায়, দেন হচ্ছে আজ মে উপর। সো এই গানগুলো আমার মনে হয় যে এখনকার জেনারেশনেরও যারা আছে তারা এখনই এই গান শুনছে আর এনজয় করছে, মানে এভারগ্রিন সং। সো এই সিনেমাটা দেখার পর আমি প্রথম নানা পাটেকার স্যারকে চিনতে পেরেছি। অ্যান্ড ট্রাস্ট মি, আমার এখনও মনে আছে আমি যখন এই সিনেমাটা দেখেছিলাম এই সিনেমাটার মিনিং বুঝেছিলাম, আমি অনেক কান্না করেছিলাম, মানে আমি এখনই এই সিনেমাটা যখনই দেখি আমার চোখে পানি চলে আসে, কজ অ্যাক্টিং, মানে অ্যাক্টিং কাকে বলে, কত প্রকার কি সব কিছু এই সিনেমা দেখলে তুমি বুঝতে পারবা। আর এই সিনেমার কাস্টও ডেফিনেটলি অনেক ভালো ছিল, কাস্টে নানা পাটেকার স্যার ছিলেন, দেন হচ্ছে সীমা বিশ্বাস ছিলেন, দেন হচ্ছে মনীষা কৈরালা ছিলেন, মনীষা কৈরালা বাদেও হচ্ছে সালমান খান ছিল, সবার ফেভারিট সালমান খানও ছিল। সো এই মুভিটা আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো এই মুভিটা দেখার, আর আমার মনে হয় এই মুভিটা কম বেশি সবাই দেখেছে। আর যদি না দেখে থাকি, ছোট করে যদি প্লট বলি, এই সিনেমাতে যে মেইন ক্যারেক্টার মানে নায়িকার চরিত্রে যদি বলি মনীষা কৈরালা, তিনি এমন একটা ফ্যামিলিতে বিলং করে যার প্যারেন্টস মানে তার বাবা মা দুইজনই কথা বলতে পারেন না এবং কানে শুনতে পারেন না। সো আলটিমেটলি সে কীভাবে তার ফ্যামিলির ভয়েস ছিলেন অ্যান্ড তার সাথে আসলে তার প্যারেন্টসের বন্ডিং, বিশেষ করে আমার কাছে এই সিনেমাতে এই সবার যে ইমোশনের জায়গাটা যেভাবে বিল্ড হয়েছে আমার অনেক পছন্দের ছিল এই জিনিসটা। সো অ্যাক্টিং যদি আমি বলি যে একদম পিওর অ্যাক্টিং দেখতে চাও, সেক্ষেত্রে এই মুভিটা দেখো, অনেক অনেক চমৎকার একটা সিনেমা। আর যদি দেখে থাকো অবশ্যই জানাও যে তোমার কেমন লেগেছে। আচ্ছা, এছাড়া কাকে দেখতে পাচ্ছি? ওকে ওকে, সাথে আছে মনোয়ার, মনোয়ার ভাই আছেন মুন্সিগঞ্জ থেকে, বলেছো যে নানা পাটেকরের গুলামে মুস্তফা মুভি আমার কাছে দারুণ লেগেছিল। ওকে, হ্যাঁ, তার আসলে সবগুলো মুভি না অনেক অনেক অনেক সুন্দর, বাট এমন একটা মুভি যদি বলে আমার ভয়ান, মানে আমি অ্যাকচুয়ালি নানা পাটেকার স্যারের অনেক মুভি আছে যেগুলো দেখে আমার ভয়ানক লেগেছে, মানে তার অ্যাক্টিং এত জেনুইন হয়েছে, সো তার নেগেটিভ অ্যাক্টিং নেগেটিভ রোলগুলো নিয়ে এত সুন্দর করে পোর্ট্রেট করতে পারে। সো আমি আসলে যখন অনেক ছোট ছিলাম ওই সিনেমাগুলো দেখে আমার ভয় লাগতো, বিশেষ করে অগ্নিসাক্ষী, ট্রাস্ট মি, এত টক্সিক একটা ক্যারেক্টার এই সিনেমাতে তার থাকে, মানে কি বলবো, তুমি ট্রমাটাইজড হয়ে যাবে এই সিনেমা দেখলে। আর আমার মনে হয় এই সিনেমা কম বেশি সবাই দেখেছে অলরেডি, সো রিওয়াচ যদি দিতে চাও অবশ্যই এই সিনেমাটা দেখো। এই সিনেমাতেও আমার খুব পছন্দের অ্যাক্টর নানা পাটেকার স্যার অবশ্যই আছেন, পাশাপাশি মনীষা কৈরালা আছেন, অ্যান্ড এখানে জ্যাকি শ্রফা আছে। সো এই সিনেমাটা আমার ভীষণ পছন্দের একটা সিনেমা, অ্যান্ড ট্রাস্ট মি এটা খুবই টক্সিক থ্রিলার রোম্যান্স সিনেমা, ডেফিনেটলি তোমরা কেউ মিস করতে যাবে না এরকম একটা সিনেমা, সো হাইলি রেকমেন্ডেড, দেখো অবশ্যই দেখো। আচ্ছা এছাড়া কে আছে, এছাড়া হচ্ছে আমার রাফি লিখেছে যে আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক তুমি ভালো আছো এটা জেনে আমার ভালো লাগলো। ওকে হৃদয় বলেছে ক্যাপশন নিয়ে কথা হোক, হ্যাঁ আজকে পুরোটা টাইম ক্যাপশন নিয়েই কথা থাকবে, মানে এই যে বললাম যে 10/10 মুভি রেকমেন্ডেশনস থাকবে, নানা পাটেকার স্যারের চমৎকার যে মুভিগুলো আছে সেগুলো নিয়ে কথা হবে, আড্ডা হবে, অ্যান্ড আমার কিছু ফেভারিট মুভির রেকমেন্ডেশন আমি দিব যেগুলো আসলে তুমি না দেখলে মিস করে যাবা। ওকে আচ্ছা কে আছে, হৃদয় বলেছে ঢাকার ওয়েদার কেমন চলছে, সৈয়দপুরে কালকে থেকে বৃষ্টি। বল ঢাকার ওয়েদার যদি বলি, ভাই রে ভাই আজকের ওয়েদারটা চমৎকার ছিল, ট্রাস্ট মি আজকে যখন আমি বিকেলে অফিসে আসছিলাম আমি এত এনজয় করছিলাম সেই জার্নিটা, মানে খুবই সুন্দর ওয়েদার ছিল, অ্যান্ড হয়তো সেটার নজর আমি নিজেই নিজের উপর নজর লাগিয়ে দিছি, মানে থাকে না যে ভালো সময় এনজয় করতে থাকলে নিজের উপর কেউ কত প্রকারের নজর লাগাতে পারে, এটা হচ্ছে আমার অবস্থা। আমি খুব আনন্দ নিয়ে অফিসে আসছিলাম অ্যান্ড রাস্তায় মাঝে বৃষ্টি পড়লো, অ্যান্ড গেস হোয়াট, আমি বৃষ্টিতে ভিজি নাই, আমি একটু ওয়েট করেছি, সো আলটিমেটলি আমি বৃষ্টিতে ভিজি নেই, যদিও রেনকোট আনতে আজকে খেয়াল ছিল না, আর ওয়েদার এত ভালো ছিল তখন, মানে যখন আমি বের হয়েছিলাম ওয়েদার এতই ভালো ছিল যে রেনকোট আনার প্রয়োজনীয়তা আসলে আমার মনে হয়নি। তো আমি যেহেতু বৃষ্টি পড়েছে ফাইন আমি ওয়েট করে নিয়েছি, গেস হোয়াট তারপরে কী হয়েছে, বৃষ্টি থামার পর যখন আমি অফিসের জন্য বাকি রাস্তা আসছিলাম, মানে একদম কাছাকাছি ছিলাম অফিসের, একটা সিএনজি আমাকে মানে থাকে না যে আমার গায়ের উপর পানি একদম স্প্ল্যাশ করে দিয়ে চলে গেছে, সো আলটিমেটলি আমি একেবারে মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক আমার আমি পুরো পানিতে ভিজে একাকার হয়ে গিয়েছি, মানে ভেজা কাক যাকে বলে আমি আজকে সেটার পারফেক্ট নমুনা। সো আলটিমেটলি ইয়েস, তারপর থেকে অফিস করছি, বুঝতেই পারছো কী হচ্ছে আমার সাথে, বাট এটা আমি অ্যাকচুয়ালি অ্যাডমিট করবো যে আজকে ঢাকার ওয়েদার অসম্ভব আকারে সুন্দর, আজকের ওয়েদারটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যে এই যে আমি এরকম করে থাকি না যে বৃষ্টির পানিতে না এরকম কাদামাখা পানিতে ভিজছি অফিসে, স্টিল আমার ভালো লাগছে বিকজ আজকের ওয়েদারটা অ্যাকচুয়ালি সুন্দর ছিল। ওকে এছাড়া হচ্ছে আয় হাই মাইক নিজের থেকে বললো যে সাদিয়া তুমি একটু রেস্ট নাও। আচ্ছা রাফি লিখেছে সাদিয়া মনি তোমাকে তো আজকে একজন বার্বি ডলের মতো লাগছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক মুভি নিয়ে কথা হচ্ছিল, নানা পাটেকার স্যারের মুভির কথা হচ্ছিল, তো এক্ষেত্রে আমি আরেকটা মুভি রেকমেন্ড করব যেটা আমার খুবই পছন্দের একটা মুভি, আর যেটা বললাম যে নানা পাটেকার স্যারের যে মুভিগুলোতে তিনি নেগেটিভ রোল পোর্ট্রেট করেছে সেই মুভিগুলো দেখলে ভাই রে ভাই তোমার গুজবাম্পস চলে আসবে। সো এরকমই আরেকটা মুভির কথা বলবো, উইচ ওয়ান ইজ শক্তি দ্য পাওয়ার। শক্তি দ্য পাওয়ার আমার খুব পছন্দের একটা মুভি, অ্যান্ড ট্রাস্ট মি এই মুভিটা যে দেখেছো সে আসলে এই মুভির কিছু কিছু সিন কখনোই ভুলতে পারবে না, আর তোমার এ টু জি নানা পাটেকার স্যারের উপর এত রাগ উঠবে, মানে কেউ নেগেটিভ ক্যারেক্টার এত সুন্দর করে পোর্ট্রেট করতে পারে, তুমি ওই ক্যারেক্টারটার প্রতি তোমার এত ক্ষোভ হবে তোমার এত রাগ হবে যে তুমি সেটা মাথা থেকে ছড়াতে পারবা না। সো এই সিনেমাটাতে কি হয়, কারিশ্মা কাপুর তার হাজবেন্ডের সাথে হচ্ছে তার ছেলেকে নিয়ে ইন্ডিয়াতে আসে, অ্যান্ড তার হাজবেন্ড যে সঞ্জয় কাপুর থাকে তিনি হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়াতে আসার পর যেটা হয় যে কারিশ্মা কাপুর জানতে পারে যে তার ফ্যামিলি একদম থাকে না যে একদমই মাফিয়া টাইপের, মানে থাকে না যে গুন্ডা মাওয়ালি এরকম টাইপের ফ্যামিলি, সো ওরকম। সো যেটা হয় যে তারা ইন্ডিয়ায় আসার পর সঞ্জয় কাপুর মারা যায়। আমি স্পয়লার দিচ্ছি নাকি আমি জানি না, এই সিনেমা শুরুর দিকেই এটা হয়, সো স্পয়লারও দিচ্ছি, এটা আমি বলবো না। তারপরে যেটা হয়, নানা পাটেকর স্যার, যে আসলে সঞ্জয় কাপুরের বাবা থাকেন, তিনি যেটা করে, তার একমাত্র ছেলের হচ্ছে মানে যে তার ছেলের

0: ছেলে মানে তার নাতিকে আর যেতে দিবে না, সে আটকে রাখবে। সে এখানেই ইন্ডিয়াতেই আটকে রাখবে। কারিশ্মা কাপুরও বের হয়ে এই সিচুয়েশন থেকে কী করবে না করবে, কীভাবে নিজের ছেলেকে নিয়ে সারভাইভ করে যাবে, এই ওভারঅল প্লট ভাই রে ভাই। আর একটা মজার কথা বলি, এই সিনেমার খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার হচ্ছে শাহরুখ খান। যে এই সিনেমা দেখো নাই, আমার মনে হয় এই সিনেমার একটা সিন, শাহরুখ খানের একটা সিন, যে রেলওয়ে স্টেশনের মানে থাকে না, রেলওয়ের যে লাইনটা থাকে সেই লাইনে হচ্ছে সে ইনজোর অ্যান্ড সে হেল্প চাইতে চাইতে হচ্ছে সামনে আগে মানে থাকে না, সে সামনে এগোতে থাকে। সো এরকম একটা সিন আসলে অনেক মিমসে তুমি দেখে ফেলছো, ট্রাস্ট মি, ওই সিন দেখলেই তুমি বুঝবা যে ও আচ্ছা এই মুভির কথা বলতেছিল। সো অনেক ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারে হচ্ছে শাহরুখ খানও থাকে। তো এই সিনেমাটা ডেফিনেটলি দেখো, শক্তি দ্য পাওয়ার আমার ভীষণ পছন্দের নানা পাটেকার ফিল্ম, অ্যান্ড ট্রাস্ট মি এটা দেখার পর তুমি রিগ্রেট করবা না। সবার অ্যাক্টিং টপ নচ, তুমি মানে যেটা বললাম যে এই সিনেমাতে যে ভালো ক্যারেক্টারটা করছে, যে মানে থাকে না যে ভালো মন মানসিকতার ক্যারেক্টার করছে, সে মানুষকে দেখলেও তোমার অনেক ভালো লাগবে। যে নেগেটিভ রোল প্লে করছে তার উপর এত রাগ রাগ উঠবে তুমি পার্সোনালি নিয়ে নিবে এমন একটা ব্যাপার হয়ে যাবে। তো আমি আমি ডেফিনেটলি এই মুভিটা দেখার জন্য রেকমেন্ড করবো, অবশ্যই এই সিনেমাটা দেখো, অনেক ভালো লাগবে। আচ্ছা কাকে দেখতে পাচ্ছি এখানে, আমাকে মনোয়ার ভাই লিখেছেন যে নানা পাটেকরের অগ্নি সাক্ষী মুভিতে নানা পাটেকরকে যখন মারামারি করতে করতে পাহাড় থেকে ফেলে দেয় তখন আমার না বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। আমি আসলে বলবো এই সিনেমাতে আমি আসলে নানা পাটেকরের ডাউনফল দেখতে চাচ্ছিলাম। ট্রাস্ট মি, এত নেগেটিভ একটা ক্যারেক্টার ছিল, এত টক্সিক একটা ক্যারেক্টার ছিল, যে আমি বললাম না যে নানা পাটেকর স্যারের আসলে যে মুভিগুলো ফানি মুভি কমেডি মুভিতে যেগুলো করেছে ওই মুভিতে যেরকম আমার তাকে লাভেবল একটা পার্সন লাগে, আবার যেগুলোতে নেগেটিভ রোল প্লে করে আমার কাছে মনে হয় এই এই মানুষের থেকে আসলে এই ক্যারেক্টারটার থেকে নেগেটিভ আর কিচ্ছু দুনিয়াতে নেই, এরকম আমার ফিল হতে থাকে। সো ডেফিনেটলি আমি আসলে তার সিনেমাগুলো আমার খুবই ভালো লাগে, অ্যান্ড আমি আসলে তার সিনেমার ক্যারেক্টারগুলো ক্যারেক্টারাইজেশন এত স্ট্রং হয় যে আমি সব কিছু পার্সোনালি নিতে থাকি, এটা এটা আমার ক্ষেত্রে অনেক হয়। আরও অনেক সিনেমা আছে যেটার কথা বললাম, কমেডির কথায় চলে যাই, বিকজ ওনার সিনেমা নিয়ে আসলে আমি যদি ডিটেলসে বলি না আসলে আমার তিন চারটা লাইভ লাগবে, মানে একটা লাইভে আমার পোষাবে না এরকম একটা অবস্থা হয়ে যাবে। সো অনেকগুলো লাইভ লাগবে যেটা পসিবল না, তো আমি কয়েকটা আসলে সিনেমার কথা বলবো যেগুলো আসলে তুমি আজকে রাতেই হয়তো বা একটা দেখতে পারবা এরকম সিনেমা বলবো। ওয়েল এক্ষেত্রে আমার পার্সোনাল ফেভারিট আমি যেটা বললাম যে নানা পাটেকর স্যারের আসলে নেগেটিভ রোল যেরকম আমার পছন্দ সেরকমভাবে কমেডি রোলও আমি অনেক এনজয় করি, উইচ ওয়ান ইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক আমার খুব পছন্দের একটা সিনেমা, মানে দুটো সিনেমা সিকুয়েল যদি বলি। ওয়েলকাম যখন আমি দেখছিলাম আমার এখনও মনে আছে, আমি স্কুলে পড়তাম, মাত্র স্কুলে ভর্তি হয়েছে, আমি অনেক ছোট ছিলাম, টুতে ছিলাম, টু অর থ্রিতে উঠেছি এরকম সময় না, টুতে ছিলাম। সো আলটিমেটলি ওয়েলকাম আমি ওই টাইমটা এত এনজয় করেছি, আর ওয়েলকাম আমি লাইফে এতবার দেখেছি, এতবার দেখেছি, ইভেন আমি এখনও প্রায় ওয়েলকাম মুভি মন খারাপ থাকে আমি ওই মুভি অন করি, আমি ওই মুভি দেখি। অ্যান্ড অ্যান্ড যেটা বললাম যে এই মুভির আসলে অ্যাক্টিং, সবার অ্যাক্টিং টপ নচ। নানা পাটেকর স্যার, উদয় শেট্টির ক্যারেক্টার, ওফ আইকনিক উদয় শেট্টি ক্যারেক্টার, আমি মানে কি বলবো, এই জেনারেশনের যারা আমরা পোলাপাইন আছি, জেনজি যারা আছে তারা আসলে মানে থাকে না যে এখন পর্যন্ত আমি যদি বলি বলিউড মিমস, ডেফিনেটলি উদয় শেট্টিকে আমরা চিন্তা না করে পারবো না, মানে থাকে না উদয় শেট্টির আলু লে লো পেঁয়াজ লে লো ওই সিনের কথা বলি, অথবা নিজের পূজা করার সিনের কথা বলি, মানে আমরা জেন্সিরে তার মিমস, মানে যে ওয়েলকাম মুভি দেখে নেই অ্যাটলিস্ট উদয় শেট্টিকে মিমসে দেখেছে, উদয় শেট্টি অ্যান্ড মাজনু, উফ দ্যাট ডু উফ, আমি এটা এক্সপ্লেন করে বুঝাইতে পারবো না, এত এত এত স্ট্রং একটা ডুও। যাই হোক, ওয়েলকাম যারা দেখেছো, ওয়েলকামে অনেক ভালো ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেস আছে, লাইক আমার পার্সোনাল ফেভারিট নানা পাটেকর স্যার তো আছেনই, পাশাপাশি ক্যাটরিনা কাইফ আছে, দেন আছে, ফিরোজ খান আছে, রঞ্জিত আছে, দেন অনিল কাপুর আছেন, অক্ষয় কুমার আছে। সো মানে ওয়েলকাম মুভিতে আসলে বলবো যে একদম টপ নচ কাস্ট, মানে তুমি দেখলে আসলে রিগ্রেট করবো না, অনেক ভালো লাগবে। অ্যান্ড এরপরে আমি ওয়েলকাম ব্যাকের কথা বলি। ওয়েলকাম ব্যাক আমার এখনও মনে আছে, ওয়েলকাম ব্যাক অনেক বছর পর এসেছে, মানে ওয়েলকামের পর ওয়েলকাম ব্যাক অনেক বছর পর এসেছে। আর আমি তখন আই গেস 9 ছিলাম, 9 অথবা 10 ছিলাম, অ্যাজ পার আই রিমেম্বার 9 ছিলাম নাকি 10 ছিলাম ভুলে গেছে, যাই হোক। তো এই মুভিটার কথা আমার এখনও মনে আছে, যখন আসলে ওয়েলকাম ব্যাক এসেছে আমি ওটা অনেক এনজয় করেছি। বিকজ এখানে যেটা বললাম যে আমার পছন্দের কিছু ক্যারেক্টার তো ছিলই, লাইক পরেশ রাওয়াল, মানে লাস্ট যেই ওয়েলকাম ছিল ওখানের অনেকগুলো ক্যারেক্টারই ছিল, লাইক উদয় শেট্টির ক্যারেক্টার, নানা পাটেকের ক্যারেক্টার ছিল, দেন হচ্ছে অনিল কাপুর ছিলেন, পরেশ রাওয়াল ছিলেন, তারপরে হচ্ছে আগের অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসই ছিলেন, পাশাপাশি নতুন কিছু অ্যাক্ট্রেস অ্যাক্টর অ্যাড হয়েছে, লাইক শ্রুতি হাসান, নাসিরুদ্দিন শাহ, দেন হচ্ছে আব্রাহাম, দেন হচ্ছে আমার খুব পছন্দের সিনে আহুজা। সো তারাও কিন্তু এই এই সেকেন্ড পার্টে হচ্ছে থাকে, ডিম্পল ম্যাম। সো ওয়েলকাম ব্যাক ডেফিনেটলি টপ নচ একটা সিনেমা, অবশ্যই দেখতে পারো। অ্যান্ড যারা নানা পাটেকর স্যার আর হচ্ছে জন আব্রাহামকে একসাথে দেখতে পছন্দ করো, তাদের জন্য আমি একটা কাল্ট থ্রিলার কমেডি মুভি বলবো। কাল্ট বলছি কারণ যারা এই মুভি যখন রিলিজ হয়েছিল, যখন দেখেছো, আমার কাছে মনে হয় যে এই মুভি থাকে না যে মাথায় ঢুকতে প্রথমত একটু টাইম লাগে, মানে একবার দেখে হয় না যে কিছু মুভি দেখার সাথে সাথে মনে হয় যে ওকে এই মুভিটা উইয়ার্ড একটা প্লট, ওকে, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর মনে হয় ওফ ফাইন, মানে কি ভালো যে মুভি, মানে ওইটা আর মাথা থেকে যায় না। লাইক ধরো কথার কথা যদি বলি, রোহিত, আমাদের দেশের রোহিতের কথা যদি বলি, রোহিত দেখার পরপর যেটা হয়েছে অনেকেই প্লট সব কিছু মিলে চিন্তা করো ওকে ওকে ফাইন, ভালো একটা মুভি ছিল, বাট একটা সার্টেন টাইম পর মনে হয় ও মা কী কী না কী দেখে বললাম, অনেক বেশি ভালো ছিল, মাথা থেকে। সো এরকমই একটা মুভি হচ্ছে ট্যাক্সি নাম্বার 9 ও 11। ট্যাক্সি নাম্বার 9 ও 11 একটা থ্রিলার কমেডি, অ্যান্ড যেটা বললাম যে যারা থ্রিলার কমেডি দেখতে পছন্দ করো তাদের অনেক ভালো লাগবে। আর এখানে অবভিয়াসলি অনেক ভালো কাস্ট আছে, লাইক যদি আমি মেইন কাস্টের কথা বলি, নানা পাটেকর স্যার আছে, জন আব্রাহাম আছে, দেন হচ্ছে সমীরা রেড্ডি আছে, ন্যারেটর হিসেবে সঞ্জয় দত্ত আছে, দেন হচ্ছে শিবাজি সাতম আছেন। সো অনেক রিনাউন্ড অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন, সো চাইলে এই মুভিটা দেখতে পারো। আরও অনেক মুভি আছে, লাইক রাজনীতি, দ্য অ্যাটাক্স অফ 26/11, দেন হচ্ছে গদার 2, তারপরে হচ্ছে ফির হেরা ফেরিতে ন্যারেটর হিসেবেও তাকে পাবা। তো নানা পাটেকর স্যারের আসলে অনেক অনেক অনেক অনেক মুভি আছে, যেটা বললাম যে একটা লাইফ দিয়ে আসলে নানা পাটেকর স্যারের মুভি মানে সব কাভার করা পসিবল না। এনিওয়েজ বাকি কমেন্টগুলো একটু দেখবো, দেন হচ্ছে আজকের মতো এদিকেই বিদায় নিব। আচ্ছা, মনোয়ার ভাই লিখেছেন যে নানা পাটেকরের অগ্নি, ও আচ্ছা, ওইটির কমেন্টটা তো পড়লাম। এরপরে হচ্ছে রাফি লিখেছে যে আজকে বার্বি ডলের জন্য অনেক অনেক ভালোবাসা পাঠিয়েছে। ও রে, থ্যাংক ইউ সো মাচ, এত রং বেরঙের ভালোবাসা পাঠিয়েছে, এত ভালোবাসা কই রাখি বলো। আচ্ছা, রাফি বলেছে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মুভিস বেস্ট কাস্টিং। অ্যাকচুয়ালি এটার কাস্টিং টপ নচ, অ্যান্ড যেটা বললাম যে এই মুভির যে মানে থাকে না যে কাস্টের কথা যদি বলি, প্লটের কথা যদি বলি, কমেডির কথা যদি বলি, পিওর কমেডি কাকে বলে, মিরাকেল, মানে এত ফানি সিচুয়েশন এই মুভিতে ক্রিয়েট হয়েছে, মানে বলার বাহিরে। সো ডেফিনেটলি এই মুভি দেখো। দেন অন্য কোনো মুভির যদি কথা বলে থাকে, আমার পার্সোনাল ফেভারিট, যারা হরর দেখতে পছন্দ করো ডেফিনেটলি ভূত ট্রাই করতে পারো, ভালো লাগবে, এনজয় করবা। দেন আরও অনেক মুভি আছে, মানে নানা পাটেকর স্যারের মুভির কথা বললে এত এত এত মানে মুভি আছে যে আসলে একটা লাইফ দিয়ে কখনোই কভার করা পসিবল না। তো যাই হোক, নানা পাটেকর স্যারের তোমার পছন্দের মুভি কোনটা আমাকে অবশ্যই অবশ্যই জানাও যে তুমি কোন মুভিটা সবচেয়ে বেশি পছন্দ করো। তার লাইক তার আরও অনেক অনেক ভালো ভালো মুভি আছে, লাইক ক্রান্তিবীর, পরিন্দা, দেন হচ্ছে গুলামে মুস্তাফা। সো অনেক মুভি আছে যে যে মুভিগুলো আসলে যে মুভিগুলো নিয়ে ডিটেলসে কথা বলার আমি সময় পাইনি। বাট তোমার কোন মুভিটা সবচেয়ে ফেভারেট সেটা আমাকে অবশ্যই অবশ্যই জানো। এনিওয়েজ, আজকের মতো যেটা করছি বিদায় নিয়ে নিচ্ছি এখানেই। আগামীকালকে আমি 93.6 স্পোর্টস স্পিড নিয়ে ঠিক ঠিক সন্ধ্যা 6টায় হাজির হয়ে যাবো। টিল দেন টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড অলওয়েজ কিপ লিসনিং টু রেডিও দিন রাত 93.6 FM, লাইট অফ ইউর ওয়ার্ল্ড।
1: শুনছেন দিন রাত রেডিও, দিন রাত রেডিও, দিন 93.6 FM, 6 FM, 6 FM, 6 FM, 6 FM.

হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।

সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন।

এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।

0: এখন সময় রাত 12টা।
1: রেডিও ইনবাউন্ড 93.6 FM। ল্যাম্পপোস্ট ব্রট টু ইউ বাই রিভাইভ।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
2: অবশ্যই হবে,
1: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
2: 2 সেকেন্ড
1: কি বলো?
2: দোকানে গিয়ে রাধুনি রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
1: রাধুনি রেডি মিক্সে সব হয়,
2: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
3: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
4: বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, সময় হয়েছে আরো বেশি সচেতন হবার। জ্বর হওয়া, অতিরিক্ত মাথা ব্যথা, চোখের চারপাশে ব্যথা, পেশিতে ও হাড়ের গিটে ব্যথা, বমি বমি ভাব, ত্বকে লাল ছোপ ছোপ দাগ, নাক থেকে রক্তপাত, এসবই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার লক্ষণ। এই লক্ষণগুলো 7 থেকে 10 দিনের মধ্যে দেখা যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
5: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
6: রেডিও দিনরাত 93.6 FM, ইউর আল্টিমেট ফোক স্টেশন।

0: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল বিউটি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল, চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
1: গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকুন। আপনার এক মুহূর্তের অসতর্কতা থেকেই হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। মনে রাখবেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার কোনো বিকল্প নেই। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘ শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস গড়ে তুলুন।
4: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটা কি একটু কম? ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
5: বাবুর স্কিন বড়দের থেকে 5 বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড

0: প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়াম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।

শুনছেন রেডিও দিন রাত 93.6 FM, লাইট আপ ইওর ওয়ার্ল্ড। ল্যাম্পপোস্ট ব্রট টু ইউ বাই রিভাইভ।

শুনছেন দিনরাত রেডিও, দিনরাত রেডিও, দিনরাত 93.6 FM.

0: এখন সময় রাত একটা।
1: রেডিও দিন রাত 93.6 FM. Lamp Post brought to you by Revive.

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
1: রেডিও দিন রাত 93.6 FM.

0: দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
1: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
2: অবশ্যই হবে।
1: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
2: 2 সেকেন্ড।

0: দোকানে গিয়ে রাধুনি রেডিমিক্স দিন, বলতে দুই সেকেন্ডই তো লাগে।
1: রাধুনি রেডিমিক্সে সব হয়,
0: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
2: রাধুনি রেডিমিক্স, ঝটপট দারুণ রান্না।
3: শুনছেন রেডিও দিনরাত 93.5 FM।

0: প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। ডেঙ্গু জ্বরে যেন আক্রান্ত না হই সেজন্য আমাদের উচিত কিছু জরুরি বিষয় সম্পর্কে জেনে রাখা। জনবসতিপূর্ণ এলাকায় না থাকা, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, মশা তাড়ানোর ঔষধ ব্যবহার করা, বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করা, মোজা পরা, জানালায় নেট লাগানো অথবা দরজা জানালা বন্ধ করে রাখা। জেনে রাখা ভালো, সাধারণত দিনের বেলা ও সন্ধ্যার সময় ডেঙ্গু মশা কামড়ায়। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
1: দারুন ঘ্রাণ, পোলাও নাকি?
2: হ্যাঁ পোলাও,
1: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
2: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
1: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
3: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরে আর স্বাদে ঘ্রাণে দারুন।

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রো ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
2: রাধুনি রেডি মিক্স, আর লাগবে, ও হ্যাঁ, রাধুনি রেডি মিক্স।
1: মজা করছো, শুধু রাধুনি রেডি মিক্স?
2: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
3: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
4: দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা, হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
2: শুনছেন দিন রাত রেডিও, দিন রাত রেডিও, দিন রাত 93.6 FM. Lamp Post brought to you by River.

0: रेडियो दिन रात 93.6 FM
1: रेडियो दिन रात घोड़ी काटा
2: এখন সময় রাত 2টা
3: 93.6 FM
4: সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই ওভারস্পিডিং বা অতিরিক্ত গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো মোড় ঘোরানোর সময় ওভারটেকিং করা এবং লেন পরিবর্তনের সময় ইন্ডিকেটর লাইটে না জ্বালানো এখান থেকে হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা ট্রাফিক আইন মেনে চললেই কমে আসে দুর্ঘটনার সম্ভাবনা আসুন ট্রাফিক আইন মেনে চলি সুস্থ থাকি সুন্দর থাকি নিরাপদ থাকি জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: শুনছেন দিন রাত রেডিও, দিন রাত রেডিও, দিন রাত 93.6 FM।

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটা কি একটু কম? ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
2: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
3: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.
4: দেখে আমরা মেয়ে ছেলে কত কষ্টের জীবন, হ্যাঁ, এই পুরুষে এবং এই মায়ায় দুজনা মিলে পরিশ্রম করি, শ্রম দেই, কিন্তু দেখা যায় যে পুরুষের বেশি আর মেয়ের বেলায় কম। তাই এই যে আবার কোন বিচার, এই বিচারটুকুই আমি আজও কারো কাছে পেলাম না। তাই কত

রমজান মাসে রহমতের দরজা সমূহ খুলে দেয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। আল হাদিস।

0: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
1: রেডিও দিনরাত 93.6 FM।

0: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
1: রাধুনী রেডি মিক্স আর লাগবে, ও হ্যাঁ রাধুনী রেডি মিক্স।
0: মজা করছো, শুধু রেডি মিক্স?
1: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
2: রাধুনী রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
3: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.

0: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
1: অবশ্যই হবে।
2: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
1: 2 সেকেন্ড
0: কি বলো?
1: দোকানে গিয়ে রাধুনী রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
0: রাধুনী রেডি মিক্সে সব হয়,
1: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
3: রাধুনী রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
4: দিনরাত 93.6 FM, your ultimate folk station.

0: প্রাণে শুনতে থাকুন রেডিও দিনরাত 93.6 FM।
1: রমজান মাস, এ মাসেই মানুষের হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করা হয়েছে। আল কোরআন

নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি শবে কদরে। আপনি কি জানেন শবে কদর কি? শবে কদর হলো হাজার মাস অপেক্ষা উত্তম। এ রাতে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশে। এতে রয়েছে নিরাপত্তা অব্যাহত থাকে সুবহে সাদিক পর্যন্ত। আল কোরআন।

রমজান মাস, এ মাসেই মানুষের হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করা হয়েছে। আল কোরআন

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: রেডিও দিন রাত 93.6 FM।

হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।

0: এখন সময় ভোর ৫টা।
1: স্কয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও ১৪টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
2: রেডিও দিন রাত 93.6 FM।

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.

0: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
1: রাধুনী রেডি মিক্স আর লাগবে, ও হ্যাঁ রাধুনী রেডি মিক্স।
0: মজা করছো, শুধু রাধুনী রেডি মিক্স?
1: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
2: রাধুনী রেডি মিক্স, ঝটপট দারুন রান্না।
3: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: Factory brought to you Joy.